আকাশবাণী শিলচর, আজ বুধবার, 10ই আষাঢ় 1948 শকাব্দ, 16ই আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 1লা জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়ামের 362.32 মিটারে, অর্থাৎ 888 কিলোহার্টসে, এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন রাজীব গান্ধীর রচনা থেকে পাঠ।
1: ধর্ম নিরপেক্ষতার সুদৃঢ় ভিত্তিভূমিতে দাঁড়িয়েই ভারত মহান দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভারতবর্ষ এবং ধর্ম নিরপেক্ষতা একই কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আমাদের সভ্যতা এবং ভবিষ্যৎকে গৌরবান্বিত করেছে। দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বস্তিতে, প্রতিটি মহল্লায় ভিন্ন ভাষা, অনুভব ও সংস্কৃতির লোক পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বসবাস করার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। ধর্মনিরপেক্ষতাই হচ্ছে আমাদের জীবন ধারণের মন্ত্র, আমাদের প্রাচীন ঐতিহ্যের ভিত্তিভূমি। ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবোধ এক এবং অভিন্ন। বহু ভাষা, বহু ধর্ম ও বিভিন্ন সংস্কৃতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত আমাদের সমাজ, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হল আমরা এক জাতি, এক প্রাণ। বর্তমান বিশ্ব ভারতের স্বর্ণোজ্জ্বল অতীত অভিজ্ঞতা থেকে বিশেষভাবে শিক্ষা গ্রহণ করার জন্য ব্যগ্র। আধুনিক যুগে শান্তিপূর্ণ সহবস্থান নির্ভর করছে অহিংস চিন্তাধারা, উদারতা ও পারস্পরিক চমৎকার বোঝাপড়ার উপর। যদিও বিশ্ব প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে চলেছে, কিন্তু এই উন্নয়ন তখনই সম্ভব হয় যখন প্রতিটি দেশের ঐক্য এবং সম্প্রীতির মেলবন্ধন ঘটে। ভারতের বিশ্বব্যাপী উদ্যোগের ফলেই ঐক্য এবং সংহতির মূলমন্ত্রকে আহরণ করছে অন্যান্য দেশসমূহ। পৃথিবীতে আর কোনো দেশের সভ্যতার ইতিহাসে ভারতের মতো সংস্কৃতি সমৃদ্ধ ধর্মনিরপেক্ষতার দীর্ঘস্থায়ী এবং গর্বিত হওয়ার মতো উদাহরণ।

0: একটিও নেই। ধর্মনিরপেক্ষতার মূর্ত প্রতীক এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প এখনো সম্পূর্ণভাবে দূরীভূত করা যায়নি, একথা অপ্রিয় সত্য। কিন্তু ভারতবর্ষের ইতিহাস আলোকপাত করলেই দেখা যায়, শত বাধা বিঘ্নতাকে জয় করে ভারত তার জয়যাত্রা অব্যাহত রেখেছে, বিভিন্ন বাধা বিপত্তিকে জয় করে ধর্মনিরপেক্ষতার শেষ পর্যন্ত বিজয়মালা কণ্ঠে পড়ে নেই। দেশের স্বাধীনতা প্রাপ্তির পর বাইরের যে কোনো ধরনের আগ্রাসন দেশবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। কোনো অশুভ শক্তি দেশকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত করলে তার সমুচিত জবাব দেবার দৃষ্টান্ত আমাদের এই মহান দেশের ইতিহাসকে অলঙ্কৃত করে রেখেছে। আগামী প্রজন্ম এই অতীত ইতিহাস থেকেই উদ্বুদ্ধ হবে। আমরা কখনোই বিস্মৃত হব না দেশকে স্বাধীন করার জন্য শত শত দেশপ্রেমিকদের আত্মবলিদান, দেশ মাতৃকার চরণে তাদের জীবন উৎসর্গ করার মহৎ ঘটনাগুলির কথা। ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধর্মের ও সম্প্রদায়ের দেশসেবকদের আত্মত্যাগ আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমাদের ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করতে হবে, আমরা আর ভারতকে দ্বিখণ্ডিত হতে দেব না। আমরা কখনোই সাম্প্রদায়িকতার অশুভ শক্তিকে ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানতে দেব না। সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে ভারতকে গড়ে তুলতে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন রাজীব গান্ধীর রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
1: শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম কান্ট্রি শিল্পী রচয়িতা রায়।

সেখানে শুনলেন তপন রায়ের কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন সুমিত্রা দাশগুপ্তর কণ্ঠে।

কানখানি শুনলেন শ্রীপর্ণা ও শিবপদর দ্বৈতকণ্ঠে। বন্দনা অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে।

তখন শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক বন্ধুরা, ঝিঙে একটি উপগ্রীষ্মমণ্ডলীয় লতা জাতীয় গাছে বেড়ে ওঠা সবজি, যা ভারতীয় উপমহাদেশ সহ মধ্য ও পূর্ব এশিয়ার স্থানীয় ফসল। এটি বেশ শক্ত একটি উদ্ভিদ এবং চাষ করাও সহজ। এটি ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক রান্নায় সবজি হিসেবে জনপ্রিয়, তবে এটি পাকা হওয়ার আগেই কেবল খাবারযোগ্য। কৃষক বন্ধুরা, ঝিঙে একটি দুর্দান্ত রক্ত পরিশোধক, ডায়াবেটিসের জন্য উপকারী ডায়েটারি ফাইবার সমৃদ্ধ, ওজন হ্রাসে এটি সহায়তা করে এবং অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। গরম অর্থাৎ উষ্ণ জলবায়ুতে ঝিঙে খুব ভালোভাবে বৃদ্ধি হয়। ঝিঙে চাষের জন্য আদর্শ তাপমাত্রা হল 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। কৃষক বন্ধুরা, ঝিঙে চাষের জন্য প্রথমেই নির্বাচন করতে হবে এমন জমি যেখানে প্রচুর পরিমাণে সূর্যের আলো আসে। এরপর ঝিঙে চাষের ক্ষেত্রে প্রয়োজন উষ্ণ এবং আর্দ্র পরিবেশ, উচ্চ জৈব পদার্থযুক্ত দোআঁশ মাটি ঝিঙে চাষের ক্ষেত্রে আদর্শ বলে মানা হয়ে থাকে। সর্বপ্রথমে জমিতে লাঙল দিতে হবে 4 থেকে 5 বার, তারপর মই দিয়ে তৈরি করতে হবে। 15 দিন পর সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পরে জমিতে ঝিঙে বীজ বপন করা দরকার। 1 কাঠা জমিতে 20 থেকে 25 গ্রাম বীজ বপন করা যেতে পারে। ঝিঙে গাছের জীবনকাল মাত্র 3 মাস, সামান্য হেরফের অবশ্য হতে পারে। যদি সময় মতো বীজ বপন করা যায়, তবে কমপক্ষে 3 বার জমি থেকে ফল পাওয়া সম্ভব হয়। ফলের সময় শেষ হলে ঝিঙে গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে, তখন মাচার নিচে নতুন করে আবারও মাচা তৈরি করে বীজ রোপণ করতে হবে। দেখা যায় কিছুদিন পর থেকে চারা গজাবে এবং গাছ বড় হবে, তারপরে তা মাচায় উঠতে শুরু করবে এবং ফলও দেবে। সেই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুরনো গাছ কেটে ফেলা হয়। প্রথমবার জমিতে ঝিঙে বীজ বপন করার আগে 4 ফুটের বেড তৈরি করে নিলে ভালো হয়। ঝিঙে একটি গ্রীষ্মকালীন সবজি, শীতে 4-5 মাস বাদ দিলে প্রায় সারা বছরই ঝিঙে চাষ করা যায়। যদি হাইব্রিড ঝিঙে চাষ করা হয়, তবে এতে চাষি ভাইদের লাভের সম্ভাবনা বেশি হয়, কারণ হাইব্রিড ঝিঙে উচ্চ ফলনশীল। যদিও বাজারে দেশীয় ছোট আকারের ঝিঙের চাহিদা বেশি। ঝিঙে চাষে অনেক রকমের সার প্রয়োগ করতে হয়। কাঠা প্রতি হাড় গুঁড়ো 1 কেজি, গোবর সার 40 কেজি, DSP সার 1 কেজি, পটাশ 1 কেজি এবং অনুখাদ্য 100 গ্রাম। জমিতে লাঙল দেওয়ার সময় সেগুলি মিশিয়ে নিতে হবে। গ্রীষ্মকালে ঠিকমতো বৃষ্টি না হলে প্রতি সপ্তাহে সেচ দিতে হবে, তবে বৃষ্টির জলে ঝিঙে গাছের বৃদ্ধি খুব ভালো হয়। প্রতি 15 দিন পরপর ঝিঙে গাছের গোড়ায় 1 মুঠো করে সুফলা সার ছড়িয়ে দিতে হবে। ঝিঙে গাছে বিভিন্ন ধরনের পোকারও আক্রমণ হয়ে থাকে, এর হাত থেকে গাছকে বাঁচাতে কীটনাশক স্প্রে করতে হবে।

তাহলে গাছের পাতা ও ফুল আর হলুদ হয়ে যাবে না। এছাড়া উন্নত বীজ এবং হাইব্রিড ব্যবহার করলে ফসলে রোগ কম হয়। এই ঝিঙে চাষ করে চাষি ভাইরা যেমন নিজের পারিবারিক চাহিদা মেটাতে পারেন, তেমনি এর ফল বাজারে বিক্রি করে ভালো অর্থ উপার্জন করার সুযোগ পেতে পারেন।

0: খিদে খামারি শুনলেন আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী জগন্নাথ বর্মণ।

তখন লোকগীতি শুনলেন জগন্নাথ বর্মনের পরিবেশনায়। শিল্পীর পরিবেশনায় আবারও লোকগীতি শুনতে পাবেন আজ দুপুর 1:40 আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি।

সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, সকাল 7:40, দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অদিতি মহসিন। আধুনিক গান শুনবেন সকাল 8:40 পুলক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন জয়া বিশ্বাসের পরিবেশনায়। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুধা দিবাকরের কণ্ঠে। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। গজল শিল্পী সীমা অনিল সাইগেল ও কল্যাণ রায় বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সংহিতা নাগ। আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা শুনবেন বেলা 12:30। দুপুর 2:00 বচন শুনবেন রীতা দেবের পরিবেশনায়। নজরুল গীতির শিল্পী অঞ্জনা গুপ্ত দুপুর 2:30। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আব্দুল কাদের বড়ভূয়ার দোতারা বাদন। বিকেল 5:05 শুনবেন মণিপুরি অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে বলবেন আশিস তরুপাল। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে শুনবেন রেলগাড়ির একাল সেকাল এ নিয়ে বলবেন নির্মল সরকার। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন নাসির আহমেদ খানের কণ্ঠে রাত 8:15। রাত 8:30

একুশ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সারেঙ্গি বাদন শুনবেন পণ্ডিত রামনারায়ণের পরিবেশনায় রাত 10:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে প্রচারিত সংবাদ।

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, পয়লা জুলাই 2026 খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নেই ইতিহাসের পৃষ্ঠায় পয়লা জুলাই অর্থাৎ আজকের দিনটি। ১৮৫২ সালে আজকের দিনে সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিট চালু হয়। এই ডাকটিকিট সিন্ধু ডাক নামে পরিচিত হয়। আজকের দিনে ১৮৬২ সালে কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১৯৫৫ সালে আজকের দিনে ইম্পেরিয়াল ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয় এবং নতুন নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইতিহাসের পৃষ্ঠায় পয়লা জুলাই অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবারে আজকের প্রসঙ্গ। আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম প্রয়াণ দিবস। আমরা দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করি তার জন্মদিন উপলক্ষেই। তিনি ছিলেন কিংবদন্তি চিকিৎসক। ১৯৩০ সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে বেআইনি ঘোষণা করা হলে অন্যান্য সদস্যদের সঙ্গে বিধানচন্দ্রকেও গ্রেফতার করা হয়। বেশ কিছুদিন তিনি আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। এই মহাজীবনের নানা গল্পগাথা আজও রূপকথার মতো বিভিন্ন মহলে ছড়িয়ে রয়েছে। ডাক্তারি পড়ার পর পরিবারের অর্থাভাব ছিল প্রবল। পড়াশোনার ফাঁকে ধনী রোগীদের বাড়িতে সেবা শুশ্রূষার কাজ করতেন। রোগীর বাড়িতে ১২ ঘন্টার ডিউটিতে পারিশ্রমিক মিলত মাসে ৮ টাকা। এইভাবে রোজগারের ১২০০ টাকা জমিয়ে বিলেতে যান। একই সঙ্গে অর্জন করেন মেডিসিন ও সার্জারির শীর্ষ ডিগ্রি, FRCP এবং FRCS। এই দুই ডিগ্রি একসঙ্গে লাভ করেছেন এমন চিকিৎসকের সংখ্যা একেবারে হাতে গোনা। তবে মানুষ তাকে মনে রেখেছেন এই দুই ডিগ্রির জন্য নয়, তার সুচিকিৎসার জন্য, সুশাসনের জন্য। বিভিন্ন মেডিকেল কলেজে পড়িয়ে একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও নিযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে ডাক্তারিতে বিশাল সাফল্যই বিধানচন্দ্রকে বিশেষ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছিল। ডক্টর রায়ের রোগীর তালিকায় কোন বিখ্যাত মানুষ নেই। রবীন্দ্রনাথ থেকে মতিলাল নেহরু, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, কমলা নেহরু, বল্লভভাই পেটেল, মৌলানা আব্দুল কালাম আজাদ, ইন্দিরা গান্ধী, এমনকি তার গণগ্রাহীদের মধ্যে ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং ব্রিটেনের প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট এটলিও। দেশ

যখন স্বাধীন হয় তখন বিধানচন্দ্র রায় চোখের চিকিৎসার জন্য বিদেশে ছিলেন। জওহরলাল নেহরু তাকে ইউপির গভর্নর হতে প্রস্তাব পাঠান। বিধানচন্দ্র জানালেন চোখের চিকিৎসা না সেরে দেশে ফেরা সম্ভব নয়। পরে রাজ্যপাল নয় 1948 সাল থেকে বাংলার ইতিহাসের কঠিনতম সময়ে বিধানচন্দ্র 14.5 বছর ছিলেন মুখ্যমন্ত্রী। আজ তার জন্মদিন, আবার তিরোধান দিবসও। এই দিনে আমরা তার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা নিবেদন করি, সঙ্গে চিকিৎসক দিবসে সমগ্র চিকিৎসক সমাজকে জানাই আমাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকের প্রসঙ্গ শুনলেন।

গানখানি শুনলেন অনন্যা দাসের কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান গল্পের আজকের অংশ।

পটল কহিল, কুড়ানি তোর দিদি বড় দুষ্ট, কিন্তু তার কথা যে তুই এমন করিয়া বিশ্বাস করিবি তা সে কখনো মনেও করেনি। তার কথা কেহ কখনো বিশ্বাস করে না, তুই এমন ভুল কেন করিলি কুড়ানি?

0: একবার মুখ তুলিয়া তোর দিদির মুখের দিকে চা, তাকে মাপ কর। কিন্তু কোরানির মন তখন বিমুখ হইয়া গিয়াছিল, সে কোনোমতেই পটলের মুখের দিকে চাহিতে পারিল না। সে আরো জোর করিয়া হাতের মধ্যে মাথা গুঁজিয়া রহিল। সে ভালো করিয়া সমস্ত কথা না বুঝিয়াও এক প্রকার মূঢ় ভাবে পটলের প্রতি রাগ করিয়াছিল। পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলিয়া লইয়া উঠিয়া গেল এবং জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়াইয়া ফাল্গুনের রৌদ্র চিক্কণ সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চাহিয়া পটলের দুই চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। পরদিন কোরানির আর দেখা পাওয়া গেল না। পটল তাহাকে আদর করিয়া ভালো ভালো গহনা এবং কাপড় দিয়া সাজাইত। নিজে সে এলোমেলো ছিল, নিজের সাজ সম্বন্ধে তাহার কোনো যত্ন ছিল না, কিন্তু সাজগুজের সমস্ত শখ কোরানির উপর দিয়াই সে মিটাইয়া লইত। বহুকাল সঞ্চিত সেই সমস্ত বসনভূষণ কোরানির ঘরের মেঝের উপর পড়িয়া আছে। তাহার হাতের পালা চুড়ি রসাগ্রের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলিয়া ফেলিয়া গিয়াছে। তাহার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা হইতে মুছিয়া ফেলিবার চেষ্টা করিয়াছে। হরকুমারবাবু কোরানির সন্ধানে পুলিশে খবর দিলেন। সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এতদিকে পলায়ন করিতেছিল যে সেই সকল পলাতক দলের মধ্য হইতে একটি বিশেষ লোককে বাছিয়া লওয়া পুলিশের পক্ষে শক্ত হইল। হরকুমারবাবু দুই চারিবার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ লজ্জা পাইয়া কোরানির আশা পরিত্যাগ করিলেন। অজ্ঞাতের কোল হইতে তাহারা যাহাকে পাইয়াছিলেন অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকাইয়া পড়িল। যতীন বিশেষ চেষ্টা করিয়া সেবার প্লেগ হাসপাতালের ডাক্তারি পদ গ্রহণ করিয়াছিল। একদিন দুপুরবেলায় বাসায় আহার সারিয়া হাসপাতালে আসিয়া সে শুনিল হাসপাতালের স্ত্রী বিভাগে একটি নতুন রোগিণী আসিয়াছে, পুলিশ তাহাকে পথ হইতে কোড়াইয়া আনিয়াছে। যতীন তাহাকে দেখিতে গেল, মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল। যতীন প্রথমেই তাহার হাত তুলিয়া লইয়া নাড়ি দেখিল, নাড়িতে জ্বর অধিক নাই কিন্তু দুর্বলতা অত্যন্ত। তখন পরীক্ষার জন্য মুখের চাদর সরাইয়া দেখিল সেই কোরানি। ইতিমধ্যে পটলের কাছ হইতে যতীন কোরানির সমস্ত বিবরণ জানিয়াছিল। অব্যক্ত হৃদয় ভাবের দ্বারা ছায়াচ্ছন্ন তাহার সেই হরিণ চক্ষু দুটি কাজের অবকাশে যতীনের ধ্যান দৃষ্টির উপরই কেবলই অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করিয়াছে। আজ সেই রোগ নিমিলিত চক্ষুর সুদীর্ঘ পল্লব কোরানির শীর্ণ কোপরের উপরে কালিমার রেখা টানিয়াছে। দেখিবামাত্র যতীনের বুকের ভিতরটা হঠাৎ কে যেন চাপিয়া ধরিল। এই একটি মেয়েকে বিধাতে এত যত্নে ফুলের মতো সুকুমার করিয়া গড়িয়া দুর্ভিক্ষ হইতে মারির মধ্যে ভাসাইয়া দিলেন কেন? আজ এই যে পেলুব প্রাণটি ক্লিষ্ট হইয়া বিছানার উপরে পড়িয়াছে, ইহার এই অল্প কয়দিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভার সহিল কি করিয়া, ধরিল কোথায়? যতীনই বা ইহার জীবনের মাঝখানে তৃতীয় আরেকটি সংকটের মতো কোথা হইতে আসিয়া জড়াইয়া পড়িল। রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের পক্ষদ্বারে আঘাত করিতে লাগিল, কিন্তু সেই আঘাতের তাড়নায় তাহার হৃদয়ের তারে একটা সুখের মেড়ও বাজিয়া উঠিল। যে ভালোবাসা জগতে দুর্লভ, যতীন তাহা না চাহিতেই ফাল্গুনের একটি মধ্যাহ্নে একটি পূর্ণ বিকশিত মাধবী মঞ্জরীর মতো অকস্মাৎ তার পায়ের কাছে আপনি আসিয়া খসিয়া পড়িয়াছে। যে ভালোবাসা এমন করিয়া মৃত্যুর দ্বার পর্যন্ত আসিয়া মূর্ছিত হইয়া পড়ে, পৃথিবীতে কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী?
1: শ্রোতা বন্ধুরা, বেড়ে দেখে নিই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা অবৈধ কাঠের মিল বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবার থেকে মিশন মোডে এই কাজ শুরু করেছে বন বিভাগ। নতুন বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কড়া নির্দেশ, রাজ্যের সব অঞ্চলে অবৈধ কাঠের মিল বন্ধ করতে হবে। বন বিভাগের অফিসার কর্মীদের অভিযান চালাতে নির্দেশ গ্রামে গঞ্জে। এ সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে সব অবৈধ মিল। এরপর কোথাও অবৈধ কাঠের মিল পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট

কর্মীদের বনকর্মীর বিরুদ্ধে। এ খবরে আজ সর্বাধিক গুরুত্ব দিয়েছে যুবসংঘ। সঙ্গে রয়েছে হাইলাকান্দিতে সাঁড়াশি অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ কাঠ, সিল দুটি কাঠ চেয়ার কারখানা। সাময়িক প্রসঙ্গ, আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে দীর্ঘদিনের অবৈধ দখলের বিরুদ্ধে অবশেষে কড়া অবস্থান নিল প্রশাসন। শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোড এলাকায় কাল সকাল থেকে শুরু হয় ব্যাপক উচ্ছেদ অভিযান। অঘটন আলবিদা জার্মানির লিড নিউজ নববার্তা প্রসঙ্গের বার্তালাপি একেবারে উপরে বড় বড় হরফে জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা, এবার মোদী মন্ত্রিসভার বড়সড় রদবদল হতে চলেছে, সেটা সম্ভবত জুলাইয়ের গোড়াতেই। আর সমস্ত জল্পনার মধ্যে যেটা সবচেয়ে বড় তা হল নিট কেলেঙ্কারির জেরে এবারে শিক্ষামন্ত্রীর পদ খোয়াতে চলেছেন ধর্মেন্দ্র প্রধান। তার পরিবর্তে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে দেওয়া হতে পারে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব।

রদবদল হতে চলেছে, সেটা সম্ভবত জুলাইয়ের গোড়াতেই। আর সমস্ত জল্পনার মধ্যে যেটা সবচেয়ে বড় তা হল নেট কেলেঙ্কারির জেরে এবারে শিক্ষামন্ত্রীর পদ খোয়াতে চলেছেন ধর্মেন্দ্র প্রধান। তার পরিবর্তে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে দেওয়া হতে পারে শিক্ষামন্ত্রকের দায়িত্ব। আর সীতারমণের মন্ত্রকের দায়িত্ব পাবেন পীযূষ গোয়েল। নববার্তা প্রসঙ্গের আরও কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ। উত্তর পূর্বের লাইফলাইন এখন মরণ ফাঁদ। অর্থনৈতিক কার্যকলাপ, অনৈতিক কার্যকলাপ এসএসপি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চিরদিনের জন্য সিল পারিজাত। নেই সরাই লাইসেন্স, ট্রেড লাইসেন্সের লাইসেন্স বাতিলের নির্দেশ। এবারে সম্পাদকীয় শিরোনাম। দৈনিক যুগসংঘ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে বড় চ্যালেঞ্জ। সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় রাম মন্দিরে চুরি, প্রশ্নের মুখে জিরো টলারেন্স। দৈনিক নববার্তা প্রসঙ্গের আজকের সম্পাদকীয় স্পার আড়ালে অবৈধ ব্যবসা। বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম হে রাম। এই ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল আজকের মতো এই সময়ে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রিস সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 এ পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবি জিরামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাঁদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাইদারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরো বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মত বিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয়

দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ক তাকাইচি আজ সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী তাকাইচি ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি পেজেস্কিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপর গুরুত্ব দেন। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, ওড়িশা, দক্ষিণ কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গত রাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছালো। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি ব্যারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16 পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তোনিও নুসা 39 মিনিটে প্রথম গোল করেন, 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেন, 86 মিনিটে নরওয়ের আর্লিন হ্যালান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। রাউন্ড অফ 16 নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টারলে স্টুটেড রিভার সাইডস গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দুদিনের উত্তর পূর্বাঞ্চল সফরে গতকাল গুয়াহাটি এসেছেন। মন্ত্রী শ্রী চৌহান আজ গুয়াহাটিতে কৃষি বিভাগের একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন। এই বৈঠকে আসাম ও এর পার্শ্ববর্তী অঞ্চলে গ্রামাঞ্চল, ক্ষেতের জমি এবং পরিকাঠামোর উপর সাম্প্রতিক বন্যার প্রভাব সম্পর্কে পর্যালোচনা করা হবে এবং সাহায্য অভিযানের অগ্রগতির মূল্যায়ন করা হবে। এরপর কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অরুণাচল প্রদেশের জলে আসামে দেখা দেওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি পরিদর্শন করবেন। এদিকে অরুণাচল প্রদেশে অবিরাম বৃষ্টির ফলে আসামের সাতটি জেলায় ৪৫ হাজারেরও বেশি লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধেমাজি, লক্ষিমপুর, শোণিতপুর, বিশ্বনাথ জেলাসহ নিম্ন আসামের বঙ্গাইগাঁও, চিরাং, নলবাড়ী জেলার ২৫৭টি গ্রাম বন্যার কবলে পড়েছে। বন্যা প্রভাবিত জেলাগুলিতে ক্ষতিগ্রস্ত ১২,০০০ লোকের জন্য ৯টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। হাইলাকান্দি জেলায় বন্যা ত্রাণ সামগ্রী আগাম মজুদ রাখা এবং ক্ষতিগ্রস্ত নদী বাঁধগুলি দ্রুত সংস্কার করতে হবে। এছাড়া বন্যা প্রভাবিত এলাকার ট্রান্সফরমার সংক্রান্ত সমস্যাগুলিরও দ্রুত সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় গতকাল জেলা আয়ুক্তের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের এই নির্দেশ দেন। বৈঠকে মন্ত্রী শ্রী রায় জনসাধারণকে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দিতে সব বিভাগকে নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দেন। বৈঠকে হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাস ও আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনাম উপস্থিত ছিলেন। এছাড়া নবনিযুক্ত জেলা আয়ুক্ত জয় বিকাশ, প্রবীণ পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরাও অংশগ্রহণ করেন। উন্নত ও সমৃদ্ধ হাইলাকান্দি গড়ে তোলাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। এজন্য আসাম সরকার হাইলাকান্দি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। জেলার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক ক্ষেত্রে সরকারের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য রাজ্যের খাদ্য, গ্রাহক পরিক্রমা ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সবার সহযোগিতা কামনা করেন। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গতকাল স্থানীয় রবীন্দ্র ভবনে জেলা বিজেপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রায় এই আহ্বান জানান। মন্ত্রী শ্রী রায় আরো বলেন,
1: আমরা ডিটেইলস রিভিউ করেছি, বিগত দিনে কি কাজকর্ম হয়েছে, বর্তমানে কি কাজকর্ম হচ্ছে, আগামী দিনে কি প্ল্যান আছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং সঙ্গে সঙ্গে যদি বন্যা হয় প্রাকৃতিক আমরা বলতে পারবো না, যদি হয় তার জন্য আমাদের কি প্রস্তুতি আছে, জেলা প্রশাসনের তরফ থেকে কি প্রস্তুতি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকগুলো বিভাগ আছে যেটা কাজের গতি অনেক কম আছে, এই জন্য আগামী দিনে যাতে সবাই মিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে যাতে আসামকে যেভাবে এগিয়ে নিচ্ছেন ঠিক হাইলাকান্দিকে যাতে আমরা এগিয়ে নিতে পারি সেটা আলোচনাও করেছি এবং সবার কাছে আগামী দিনের জন্য সহযোগিতাও চেয়েছি।
0: ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক রাহুল কুমার গুপ্তা গতকাল কাছাড়ের জেলা আয়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০১৯ ব্যাচের ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক শ্রী গুপ্তা এর আগে দক্ষিণ শালওয়ারা মান কাছাড়ের জেলা আয়ুক্ত ছিলেন। কাছাড়ের বিদায়ী জেলা আয়ুক্ত আয়ুষ গার্গকে সমগ্র শিক্ষা অসম মিশনের ব্যবস্থাপনা সঞ্চালক পদে বদলি করা হয়েছে। শ্রীভূমি জেলায় ধনধান্য কৃষি যোজনার বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পরিকাঠামোর উন্নয়ন এবং কৃষকদের কাছে যোজনার সুফল দ্রুত পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় জুলাই মাসের গণবণ্টনের আটা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে খাদ্য সুরক্ষার কার্ড এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি ১ কিলো ৫৩০ গ্রাম করে আটা বণ্টন করা হবে। জেলা সমবায় সমিতিগুলিকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে আটা সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক জেলার সব পিএম কিষাণ হিতাধিকারীকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অধীনে ২০২৬ সালের শালিধান চাষের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে অনুরোধ জানিয়েছেন। নাম পঞ্জীয়নের সময় আধার কার্ড, চাষের মাটির নথি, ব্যাংক

অ্যাকাউন্টের ফটোকপি মোবাইল নম্বর সঙ্গে আনতে বলা হয়েছে এবং সরকারি মাশুল 100 টাকা জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে নির্ধারিত সময়ের মধ্যে ই কেওয়াইসি ও বীমা সম্পন্ন না করলে হিতাধিকারীরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

0: প্রথম রবীন্দ্রসঙ্গীত শুনলেন অদিতি মহসেনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। আধুনিক গান শুনবেন 8:40 পুলক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান 8:50, বেলা 10:30, বেলা 12:07। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন জয়া বিশ্বাসের পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সুধা দিবাকরের কণ্ঠে 9:30। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। গজল শিল্পী সীমা অনিল, সাইয়াল ও কল্যাণ রায় বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সংহিতা নাগ। আধুনিকের ফোন অনুষ্ঠান সুরের বেলা বেলা 12:30 দুপুর 2:00 ভজন শুনবেন রীতা দেবের পরিবেশনায়। নজরুল গীতি শিল্পী অঞ্জনা গুপ্ত দুপুর 2:30। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আব্দুল কাদের বড়ভূইয়ার দোতারা বাদন। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি বাতা একটি কড়ি। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, এতে মাটি পরীক্ষা কেন করবেন এনে বলবেন আশিস তরুপাল। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে রেলগাড়ির একাল শিকাল নিয়ে বলবেন নির্মল সরকার। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন নাসির আহমেদ খাঁর কণ্ঠে রাত 8:15। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সারেঙ্গি বাদন শুনবেন পণ্ডিত রামনারায়ণের পরিবেশনায় রাত 10:00। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও পরে ইংরেজিতে প্রভাতী সংবাদ, তারপরেই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শিলং কেন্দ্র থেকে।

0: আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এখন আধুনিক গান শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন জো জিতা ওহি সিকন্দর ছবি থেকে, উদিত নারায়ণ এবং সাধনা সরগমের দ্বৈত।

গানখানি শুনলেন হোজাতা হে পিয়ার ছবি থেকে, অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন আলাহিয়া বিলাওয়াল রাগে সেতার বাদন, শিল্পী জয়া বিশ্বাস।

দয়া বিশ্বাস, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী সুধা দিবাকর।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগে খেয়াল, গেয়েছেন সুধা দিবাকর, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন রসগোল্লা ছবি থেকে, তিমির বিশ্বাস, রাজবর্মন এবং অর্ণব দত্তর কণ্ঠে।

চিরদিন তুমি যে আমার ছবি থেকে গান গানে শুনলেন জুন ব্যানার্জির কণ্ঠে। এবারের ছবি পুরাতন, গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

সাজানন্দ রিজেন্সি ছবি থেকে গানখানি শুনলেন অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে। এবারে গানটি শুনবেন পারব না আমি ছাড়তে তোকে। ছবি থেকে নাকাশা জিজ, মোনালি ঠাকুর এবং সহশিল্পীদের কণ্ঠে।

কোন জানে না ছবি থেকে গানখানি শুনলেন মিমি চক্রবর্তীর কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন অযোগ্য ছবি থেকে ইমন চক্রবর্তী এবং শিলাজিতের দ্বৈত কণ্ঠে।

0: বিভিন্ন শিল্পীর গাওয়া বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: দিদি দেখ দেখ
2: দেখা
1: এটা আমার প্রিয় রং,
2: সারাক্ষণ শপিং।
1: আমি জানি মা, এটাই তো।

0: খরচ করার বয়স তাই না?
1: সেভিং করারও এটাই বয়স।
0: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো। আমি জানি তো। আরবিআই এ কথা বলে,
2: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন ইশক ছবি থেকে, গেয়েছেন কুমার শানু ও বিভা শর্মা।

খামতুম ছবি থেকে আলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি শুনলেন। এর সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। যান্ত্রিক গোলযোগের কারণে কিছুক্ষণের জন্য আমাদের অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত। আকাশবাণী শিলচর।

0: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
1: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
2: এখন গজল শুনবেন সীমা অনিল সেহগল ও কল্যাণ রায়ের কণ্ঠে। প্রথম শিল্পী সীমা অনিল সেহগল।

0: এতক্ষণ প্রথমে সীমা অনিল সেহগাল ও পরে কল্যাণ রায়ের কণ্ঠে শুনলেন গজল। আকাশবাণী শিলচর, আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন সংহিতা নাগ।
1: আমি সংহিতা নাগ, জন্মেছি ধর্মনগরে। জীবনের 18 বসন্ত পার হয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তরের এই ছোট্ট শহরে। তারপর উচ্চশিক্ষার জন্য পাড়ি অসমের করিমগঞ্জে। মা বাবার নিশ্চিত আশ্রয় ছেড়ে জীবনের সেই প্রথম বাইরে পা রাখা। করিমগঞ্জ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেওয়ার পাঠ শেষ করে চলে আসা প্রাণের শহর শিলচরে। সেই থেকে আজ 18 বছর শিলচরই আমার ঠিকানা। এই শহরের সংস্কৃতি আর প্রকৃতি মিলেমিশে একাকার। বরাক নদীর তীরে এই শহরের জীবনযাত্রা আমাকে মুগ্ধ করে। এই শহর

0: হল আমাকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে। শিলচর এখন আমার কাছে হোম অ্যাওয়ে ফ্রম হোম। আসাম বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে পড়ার সময় কিছুটা কাকতালীয় ভাবে সাংবাদিকতায় যোগদান। নেশাকে পেশা বানিয়ে বর্তমানে আমি উত্তর গ্রুপের বহুল প্রচলিত বাংলা দৈনিক যুবসংঘতে একজন সাব এডিটর হিসাবে কাজ করছি। গত 16 বছর ধরে এটিই আমার ভালো লাগার জায়গা। প্রায় 2 দশকের এই পথ চলায় পরিচয় হয়েছে সমাজের নানা ক্ষেত্রের বিভিন্ন মানুষের সঙ্গে। সহকর্মী হিসাবে পেয়েছি আমার মতোই বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা মহিলাদের। তাদের সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করে একটি কথাই বুঝতে পেরেছি, বর্তমানে প্রতিটি মহিলাকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর্থিকভাবে স্বনির্ভর হওয়া বর্তমান সময়ের দাবি। যদিও একজন মহিলাকে সংসারের হাজারো ঝামেলা সামলে একজন চাকুরিজীবী মহিলা হিসাবে নিজের পরিচয় গড়ে তোলা চারটিখানি কথা নয়, তাছাড়া কর্মক্ষেত্রেও একজন মহিলাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়, লড়াই করতে হয় প্রতিটি পদক্ষেপে, কিন্তু তারপরও নারী দোষবুঝা, তাদের কাছে অসাধ্য কিছুই নেই। তাই একজন কর্মজীবী নারী হিসাবে আমি অবশ্যই গর্বিত। আমার মতো অনেক মহিলা এখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করছেন, তবুও এখন অনেক পথ বাকি। আমাদের মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য আর সুযোগের জন্য আরো লড়তে হবে। তবে এই লড়াইয়ে মহিলাদের পাশে থাকতে হবে তাদের প্রিয়জনদেরও, কারণ এই লড়াই শুধু একজন মহিলার একার লড়াই নয়। আমি বিশ্বাস করি নারী যদি ক্ষমতায়িত হয় তাহলে একটা পরিবার, একটা সমাজ, এমনকি একটা দেশ হয়ে গিয়ে যায়। আমি চাই আমার সমাজের প্রতিটি নারী যেন নিজের কণ্ঠস্বর খুঁজে পায়, খুঁজে পায় নিজের ভালোবাসার জায়গা।
1: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন সংহিতা নাগ। এখন লোকগীতি শুনবেন মিনা খানম লস্কর ও সাবিত্রী পালের পরিবেশনায়। প্রথমে মিনা খানম লস্কর।

মিনা খানম। লস্করের পর এবারে লোকগীতি শুনবেন সাবিত্রী পালের পরিবেশনায়।

0: এতক্ষণ প্রথমে মিনা খানম লস্কর ও পরে সাবিত্রী পালের পরিবেশনায় শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন দাবাং টু ছবি থেকে, গেয়েছেন রাহাত ফতেহ আলী খান ও শ্রেয়া ঘোষাল।

পরের গানটি শুনবেন রকস্টার ছবি থেকে, গেয়েছেন এ আর রহমান, জাভেদ আলী ও মোহিত চৌহান।

উদিত নারায়ণ ও আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন শিখার ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। পরের গানটি রাম তেরি গঙ্গা মাইলি ছবি থেকে শুনবেন লতা মঙ্গেশকর ও অন্যান্যদের কণ্ঠে।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন কুমার শানু ও সাধনা সরকমের দ্বৈত কণ্ঠে দিওয়ানা ছবি থেকে।

এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুরের ফেলা অনুষ্ঠান। বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন আর নিজের পছন্দের গান শোনার জন্য অপেক্ষা করে আছেন, কি তাই তো? তাহলে ফোন করুন 03842-262-779 নম্বরে। আসুন তাহলে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
1: আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো আছি। আচ্ছা বলুন, কি গান শুনতে চাইছেন?
1: আজ গান শুনবো কুমার শানুর কণ্ঠে, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি।
0: আচ্ছা ঠিক আছে।
1: আর আমার সঙ্গে যারা রয়েছেন, উজানগর থেকে জহরলাল বর্মন, আর কমরুল হক মজুমদার, আর আছেন অনুকুমার ভট্টাচার্য, আর যারা এই সুরের বেলা অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকেন, সবাইকে নিয়ে শুনবো গানটি।
0: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান কুমার শানুর কণ্ঠে।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার, কে বলছেন?
1: আমি নাসির বলছি, এই রাতাবাড়ি অঞ্চলের। অনেকদিন পরে আপনাদের অনুষ্ঠানে মানে কোনটা লাগছে কি বলবো, আরে দারুণ।
0: হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর আপনি কথা।
1: অনেকদিন পরে, প্রায় বছর দিন মনে হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো?
1: ভালো আছি, ভালো আছি দিদা। আপনাদের মানে আশীর্বাদ দেওয়া ভালো হয়েছে। আর একটা মনে হলো যে আপনাদের অনুষ্ঠানে ফোনটা মারিয়েছে, ফোন লাগছে এখন তো কি বলবো, আরে দারুণ। একটা উঠে শুনিয়ে দিবেন কুমার।
0: হ্যালো, বলুন।
1: আমাদের বড় ভাই আছে অনুপ কুমার ভট্টাচার্য, প্রেমজিৎ চক্রবর্তী, মিথুন চক্রবর্তী, উজ্জয়নগরের জওহরলাল বর্মন রয়েছেন, বাপন আচার্য, পিঙ্কিনাথ, বৃষ্টিনাথ, এই মুহূর্তে যারা যারা রয়েছেন সবাইকে নিয়ে শুনবে।
0: ঠিক আছে, শুনুন তাহলে।
1: মানে বাদ না যায়।
0: ঠিক আছে ঠিক আছে, শুনুন তাহলে কুমার শানুর কণ্ঠে এই গানটি।
1: ঠিক আছে ঠিক আছে,
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কুমারঘাট থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা
1: দিদি ভাই, আমি একটি আধুনিক গান শুনবো।
0: বলুন।
1: সে আমার ছোট বোন মান্না দার কণ্ঠে।
0: আচ্ছা, ঠিক আছে।
1: আর আমার সঙ্গে রয়েছেন জহরলাল দাদা ভাই, প্রেমজিৎ ভাই, আশুতোষ দাদা ভাই, আর দিদি ভাই আপনিও রয়েছেন।
0: নিশ্চয়ই আমি শুনবো।
1: দিদি ভাই, আপনি আইলে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য।
1: খুব সুন্দর অনুষ্ঠান আপনি পরিচালনা করেন দিদি ভাই,
0: ধন্যবাদ। তাহলে শুনুন আপনার পছন্দের গান মান্না দের কণ্ঠে।
1: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনারাও ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: বলুন কে বলছে।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি শ্রীভূমি জেলার আনিপুর থেকে।
0: আচ্ছা আচ্ছা।
1: আর প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী শিলচর কেন্দ্রের এই সুরেট বেলা অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার,
0: ধন্যবাদ।
1: আর আজকে আমাকে গান শুনিয়ে দেবেন কিশোর কুমারের কণ্ঠে একটি গান, আমার মনের এই ময়ূর মহলে, এই গানটি শুনিয়ে দেবেন।
0: আচ্ছা ঠিক
1: আছে। আর বিশেষ করে দেখুন দিদিভাই, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আর আপনার মানে কি বলবো উপস্থাপনায় অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
1: প্রোগ্রাম ভেরি নাইস, মানে কি বলবো, এত ভালো লাগে সত্যি।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: আর মানে একটা কথা বলি, প্রথমে দেখুন এক দুটো কথা যদি আমি আপনাদের এখানে বলি, আর আপনাদের মাধ্যমে হয়তোবা শ্রোতা বন্ধুরা শুনতে পান, বা একটা মেসেজ আমি দিতে চাই। যেমন আজকে দিনে দেখুন 1882 ইংরেজি তারিখে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি কিন্তু 1 জুলাই জন্মগ্রহণ করেছিলেন 1882, এবং উনার মৃত্যু কিন্তু হয়েছিল 1 জুলাই 1962 ইংরেজিতে। দেখুন ঈশ্বরের কি লীলা, সত্যি মানে একদিনে আমরা জন্ম এবং মৃত্যু দিনে উনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজকের দিনে জায়গা দাঁড়িয়ে উনাকে অত্যন্ত শ্রদ্ধাঞ্জলি
0: জানাই।
1: আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু চিকিৎসকরা কিন্তু আমাদের

0: সত্যি ওনাদের কাছে আমরা সবাই মানে কি বলবো, মানে কখনো কখনো রিনিউ হয়ে যায়। আর এই মুহূর্তে যাদেরকে নিয়ে গান শুনবো, প্রথমে অনুপদা রয়েছেন, জহরদা রয়েছেন, আশুতোষদা, তারপর কমরুল বাবু রয়েছেন, রাজা মালাকার, তারপর রয়েছেন প্রতিভা দত্ত, মিঠুন চক্রবর্তী, মনিকা দত্ত, আর নাসির উদ্দিন মহাশয়, তিনি অনেকদিন পর কিন্তু আজকে অনুষ্ঠানে ফোন করেছেন, যাই হোক ভালো লাগছে। আর যারা শুনছেন দূর দূরান্তর থেকে সবাইকে নিয়ে শুনবো, আর লালন বাবু আর বাদল বাবু শুনবেন, আর সঙ্গীতা আর সুতো বাবুটা আর কি, আর সবাইকে নিয়ে শুনবো, ঠিক আছে? আপনার বাবা দেবজিৎ দাস মহাশয়, ঠিক আছে দিদি ভাই, আপনি ভালো থাকবেন। আর বিশেষ করে মানে কি বলবো, আবারও আপনার সঙ্গে কথা বলবো সেই আশায় আমি থাকবো।
1: অনেক অনেক ধন্যবাদ। শুনুন আপনার পছন্দের গান কিশোর কুমারের কণ্ঠে।

0: হ্যালো,
1: নমস্কার নবীন।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কথা বলছি উজ্জয়নগর থেকে, জওহরলাল বর্মন ম্যাডাম।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি?
1: আছি ম্যাডাম, বেশ ভালোই আছি। আপনি কেমন আছেন?
0: ভালো আছি।
1: আপনি তো প্রায় মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন।
0: না না না, এখন পুরোপুরি সুস্থ আমি, খুব ভালো আছি
1: ম্যাডাম। ভালো থাকুন, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা।
0: ধন্যবাদ, ধন্যবাদ।
1: আজকে বেশ কিছুদিন পর বলবো, প্রায় এক মাসের পরে বলবো, আজকে ফোনটা করেছি কারণ মাঝে মধ্যে করতে পারি না, নানান কাজে ব্যস্ততায়।
0: অনেকদিন পর আজকে ফোন করলাম।
1: হ্যাঁ ম্যাডাম।

0: অনেকদিন পর আজকে কিন্তু ফোনটা পেয়েছি, তো আজকে আমাকে একটা গান শুনিয়ে দিবেন। বাংলা সঙ্গীত জগতের মহান গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর লিখা ও ওনারই সুর সৃষ্টি করা একটি গান, কোকিলা কণ্ঠা লতাজির কণ্ঠে। ধরণীর পথে পথে রয়ে যাব, ধরণীর পথে পথে দুলি হয়ে রয়ে যাব এই কামনা সে গানটি শুনে দিন।
1: ঠিক আছে।
0: আর সঙ্গে রয়েছেন আমাদের অনুরাগী শ্রোতা বন্ধুরা রয়েছেন, অনেকদিন পর আমাদের অনেক পুরনো শ্রোতা বন্ধু নাসির ভাইকে আমরা চিনছি আজ অনুষ্ঠানে। তো নাসির ভাইকে বলছি যে আমাদের সাথে প্রতি সপ্তাহে এই সুরের ঘরা অনুষ্ঠানটি শোনার জন্য ফোন করার জন্য। হ্যাঁ হ্যাঁ। তারপর আরেকজন রয়েছেন শঙ্কর রায়, উনি অনেক পুরনো শ্রোতা মোহনপুরের, তো উনাকে প্রায় শুনতে পাচ্ছি সুরের ঘরাতে, উনি অংশ নিচ্ছেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ, দারুণ ভালো লাগছে ম্যাডাম ওনাদেরকে পেয়ে। আর সঙ্গে রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী, আর বোন রয়েছে প্রতিভা দত্ত, কাঞ্চনবাড়ি থেকে রয়েছে মনিকা দত্ত, আর আশুতোষ দেবনাথ রয়েছেন কৈলাসর থেকে, বুলটি দাস রয়েছেন, আর টিঙ্কু দাস রয়েছেন সঙ্গে, লাভজি দাস, আর যারা এই অনুষ্ঠানটি শুনছেন সবাইকে নিয়ে শুনুন।
1: ঠিক আছে
0: ম্যাডাম, ভালো থাকুন আপনারা সবাই।
1: আপনারাও ভালো থাকুন, নমস্কার।
0: হ্যাঁ ম্যাডাম, নমস্কার।
1: এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার দিদি, আমি এলাকান্দি মোহনপুর থেকে বলছি, রিপন রায়।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনি কেমন আছেন দিদি?
0: ভালো আছি,
1: অনেকদিন পরে আপনার সাথে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর আপনাকে পেয়েছি। তা ভালো আছেন তো?
1: না, ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো আছি। কি গান শুনতে চাইছেন বলুন।
1: আজকে তো গান শুনবো, আমার হাজার হাজার টাকা বাগান খাইলো, 2 টাকা ছাগলে মিতালি মুখোপাধ্যায়।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান মিতালি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: সঙ্গে আপনিও তো আছেন?
0: নিশ্চয়ই শুনব।
1: সঙ্গে আছে শঙ্কর রায়। আরো যারা যারা শুনছেন এই অনুষ্ঠানের মুহূর্তে, সবার জন্য রইল।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে
1: হ্যাঁ
0: পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: অবশ্যই ভালো আছেন?
1: হ্যাঁ ভালো
0: আর কি
1: আছি।
0: বলবো, অদ্ভুত ভাবে আপনাদের আকাশবাণীর কিনারেই আছি,
1: আচ্ছা আচ্ছা
0: কিন্তু ব্যাপারটা অনেক সময় ধরে প্রস্তুত করলাম,
1: আচ্ছা,
0: অবশেষে ধরা দিলেন আপনি। ধরা দিলেন
1: কি
0: কে,
1: গান?
0: মানে অনুষ্ঠানে ঢুকলাম।
1: হ্যাঁ হ্যাঁ,
0: গান হলো,
1: কি গান শুনতে চাইছেন বলুন, কারণ আমরা সময়ের
0: হ্যাঁ
1: একদম
0: একেবারে
1: শেষ
0: একেবারে
1: পর্যায়ে এসে পৌঁছেছি।
0: হ্যাঁ, গানটা হলো এরকম, ভালোবেসে যারা সুখ পেতে চায় তারা ভুল করে।
1: আচ্ছা,
0: শিল্পী অনুপ জালোটা,
1: অনুপচার।
0: আর যাদের নিয়ে শুনবো, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, অবিনাশ ভাই, তারপর আছেন দেবজিৎ দাস, আর আমাদের বাবলি লাভলি পিঙ্কি, তারপর রাসনা বেগম চৌধুরী, শ্যামলী বেগম চৌধুরী, তারপর পিঙ্কি, বৃষ্টিনাথ, আর পূর্ণিমা রুমা, তারপর অরুণ দাস, টিঙ্কু দাস, আর অবিনাশ দাস, আর আমার বাপন আচার্য শুনবেন, তারপর সিন্ধু দাস মহাশয়। যাই হোক, সবাইকে নিয়ে শুনবো দিদি ভাই, ভালো থাকুন,
1: আপনারাও
0: ভালো
1: ভালো
0: রাখুন,
1: থাকুন।
0: নমস্কার।
1: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো আসরে সময় ফুরিয়ে এলো, তাই যাবার আগে আপনাদের আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অদিতি মহসিন।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন অদিতি মহসিনের কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর একটা ২৯ মিনিট ৪০ সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, গতি পেয়েছে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন। দেশজুড়ে আজ বিভিজি রামজি আইন কার্যকর হয়েছে, এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের প্রতিটি মানুষের বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছানো খুব সহজেই সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। দেশের তরুণ উদ্যোক্তা স্টার্ট আপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে 2,200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া এনপিসিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে ইউপিআই এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় 57 মিলিয়ন লেনদেন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ 8টিরও বেশি দেশে এখন ইউপিআই পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায় সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে।
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी बल्कि विकसित गांव को बनाने में सहायक।

0: সিদ্ধ হোগি।
1: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্ব বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাসিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। পাঞ্জাবে আজ ভোরে ভাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি চার চাকার গাড়ির সংঘর্ষে চার তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণ মন্দির ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে আহতরা এখন বিপদমুক্ত। এই দুর্ঘটনার তদন্ত চলেছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে জীবিত উদ্ধার করা গেছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাওয়াত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। ভারতের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
2: On the occasion of Doctors' Day, I extend my sincere appreciation and heartfelt gratitude to the medical fraternity for its unwavering dedication, exemplary professionalism and compassionate service to humanity. Doctors are the cornerstone of our healthcare system, tirelessly working to alleviate suffering, save lives and uphold the highest standards of patient care. Your selfless commitment and resilience continue to inspire the nation and strengthen our collective pursuit.
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন। অন্নপূর্ণা যোজনায় পশ্চিমবঙ্গের সরকার আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তর করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতা গতকাল রাতে মুম্বাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর

0: হয়েছিল 92 বছর। মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা মারাঠি নাট্যমঞ্চে নাটকের ভাষার ক্ষেত্রে এক অভিনব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় মেহতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আজ আরও 2টি খেলা রয়েছে। ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এছাড়া অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে। সিয়াটল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। খবর এখনকার মতো শেষ হল। পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: দিদি দেখ দেখ
2: হারিবতে ভাই
1: দেখা, ওয়াও এটা আমার প্রিয় রং।
2: সারাক্ষণ শপিং,
1: আমি জানি মা, এটাই তো খরচা করার বয়স, তাই না?
3: সেভিং করারও এটাই বয়স।
4: ও জানি বাবা, টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো। টাকার অঙ্কে সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো।
3: আমি জানি তো।
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
6: এখন লোকগীতি শুনবেন জগন্নাথ বর্মনের পরিবেশনায়।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন জগন্নাথ বর্মনের পরিবেশনায় আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভজন, শিল্পী রীতা দেব।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!

0: বাহ, কি সুন্দর হাতের কাজ!
1: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
2: বিজ্ঞাপন কোথায় দেব?
0: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
2: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
3: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
4: এখন ভজন শুনবেন রীতা দেবের পরিবেশনায়।

এতক্ষণ। নজরুল গীতি শুনলেন অঞ্জনা গুপ্তর পরিবেশনায়। আকাশবাণী শিলচর লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন আব্দুল কাদের বরফুইয়ার দোতারা বাদন।

0: লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আব্দুল কাদের বরভুইয়ার দোতারা বাদন, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা তিনটে।
1: কি সুরিলি ধড়কন কার্যক্রম সখী সহেলি বস কুছি পলো মে।

আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলচর হজিক নুমিদাংরমগি পুং মঙ্গা মিনিট মঙ্গা চতিবগা জুলাইগি তারিখ আমা খ্রিস্ট সহি লিং আনি কুন্তরুক ইমসকেসা নুমিতকি মণিপুরি থরম সন্দোপ হৌজরি থরম সন্দোসরিব মেডিয়াম ওয়েব মিটার সাহুম হুম্ভুনিথোই দশমিক আহমানি কিলোহার্টস চানিপান কুনিপান আমাদি এফএম মেগাহার্টস সামগানি দশমিক আহম মাসি এখনই থরম লাইজরে তোরেই ফিল্ম লোকচব ইসাই মথং মথং আহানবদ লোকচরিব সৈসপি পুষ্পরানী সৈরেব খাইদেম ইমো সৈরংব এম রণবীর লবি তোরে ফিল্মদি পুষ্পরানী সক ইসাই

এডমিনিষ্ট্ৰেটিভ ছাৰ্ভিছ অফিচাৰ ৰাহুল গুপ্তা, ৰাহুল কুমাৰ গুপ্তা ঙৰাং কাছাৰগি ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ অইনা থৌদাং পোখ্ৰে, ইং লিচিঙনি তাৰামাপনগি বেটছ আই এছ অফিচাৰ শ্ৰী গুপ্তা, মাসিগি মমাংদ ছাউথ ছালমাৰা মান কাছাৰগি ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ অইনা থবক পুৰমি, আদুগা কাছাৰগি ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ অইনা থৌদাং পুৰম্বা আয়ুষ গাৰ্গনা সমগ্ৰ শিক্ষা আসাম মিশনগি মেনেজিং ডাইৰেক্টৰ অইনা থৌ পোখ্ৰে, আৱাং কৰিমগঞ্জগি এম এল এ জাকাৰিয়া আহমেদ ঙৰাং শ্ৰীভূমিগি পলিমংগল হাইস্কুল চাতন স্কুল আপুব চৌক থৌরঙ্গ মারি লেব তোমান তোমান বিহিরম সিংসি ওজাগ উনদন ওড়ি সানি এম এল এ শ্রী আহমেদ স্কুল চৌক থৌরং মহিমসি আকইবগ ফিবম ফগত আঙ্ব পানি হাজব ফোদি কেন্দ্রগি জল শক্তি মন্ত্রী সি আর পাটিল হাইগ মিয় কোটি কেয়া ইমুদ সাপ্লাই ইং ফদ জল জীবন মিশন খুঙ্গি মিয়ামগি পুনসিদ চাউন অহংব পুরপলে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশন ইনোভেশন চ্যালেঞ্জকি নিউ দিল্লিতে পাংথা গ্রেন্ড ফিনালেদ মন্ত্রী নাই জল জীবন মিশন মতংগি তাঙ্কদি মিয়ামদ লাইনা তিলনা পোলুইদব আফব থাকব ইং ফব হোটব আকন থামলি খুঙ্গি মায়োনব আব কে থেব কয়া পাইখানবসি কেন্দ্রগি লৌসিংমিফ থরঙ্গি মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আওয়াং নোপক্ত নিনিগি খোচত আসাম থাকে গৌহাটি পানথকদরিব আওয়াংব থাকি মিফাম সরুকি মিফাম হন্দি ইং ইচাউন আসাম আসামগ থাকব মফমসব খুঙ্গ লুব মফমসি ইনফ্রাস্ট্রাকচারদ পিব সাফুসিংসিগান ইচাউ নংলবসিং তেমবং পিবগু খাননে শ্রী চৌহান অরুণাচল প্রদেশ কি ইচাউন আমাং আতাথোলব মফমজিং চতনি মাইকৈমরমদন শ্রী চৌহান ঙরাং হরিয়ানাগি হিসারদ পাংথোপ খেত বচাও অভিযান লুইসিনবগি থরমদ সরুক ইয়াকি থরমদদ সরুক ইয়ারদন মহাকনা হাইকি লৌ সিংগুকি সেক্টরদ চাউখৎপ ইয়াউদন চাউখৎপ ভারত আম ওইব গামলোই মহাকনা মখাতন হাই সরকারনা ঙরাং মোবাইল অ্যাপ আম হৌদোখরে মাসিনে লৌমিসিংদ লাইবাক লাইহাউগি মগুন মথৌ তাব ফার্টিলাইজারগি চাং ইয়াউনা তোমান তোমান বিহিরমসিং ইয়াউনা লৌমিসিংদ পিরিব কানাবসিংগি মতাংদ মহাকনা ফোংদোকি আসিতাসু নাতনা মহি মরোংগি পোথোক হেঙ্গতহানবগিদমা মথৌ তাব চাংদ হার হাপগি মতাংদসু মেয়েক সিংনা পনকি আমসুং লৌমিসিংনা পোথোকলিব অর্গানিক ফার্মিংগি মতাংদসু মহাকনা লৌমিসিংদ পুনিং থগতকি জুলাই মঙ্গদ পাংথকদরিব আসাম পাবলিক সার্ভিস কমিশনগি কম্বাইন কম্পিটিটিভ প্রিলিমিনারি পরীক্ষা আছে ইং তামন পাংথকনব তোমান তোমানব জেলা এডমিনিস্ট্রেশন মথৌ তাব খোংথাংসিং লৌখৎক্রে কাছাড় জেলা এডমিনিস্ট্রেশন পরীক্ষা আছে নিয়ম চুমনা আচুম্ব মৌন পাংথকনব থৌরাং পুম্ব পাইখৎলে পরীক্ষা আছে নিংথিন পাংথকনব ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আসাম পাবলিক সার্ভিস কমিশন অনিন পুনা খুসামনদন সিকিউরিটি লেঙাকি মথৌ তাব থবকসিং হেন কনখৎলে পরীক্ষা আছে থাকব ক্যান্ডিডেটসিন কমিশনগি চাকনা চতনব এডমিনিস্ট্রেশনগি মাইকেদগি খঙ্গলকলি পাও লজরে আকাশবাণী শিলচর নুমিদাং ওয়ারমগি পুং মঙ্গা কমিনে কুন্ত্রা মঙ্গা তারকদরে মানিপুরি থরম আতাং আসিদ লইসিনজরে।

রাইজকে ফুড সাপ্লাই এবং কনজিউমার এফেয়ার্স ডিপার্টমেন্ট এবং আর্বান ডেভেলপমেন্ট মন্ত্রী ডক্টর মন্ত্রী কৌশিক রায় হৌকাবিত শ্রীভূমি জেলাতে চটকি শ্রী কৌশিক রায় নিথকাবিতকে আয়ুক্ত ডিস্ট্রিক্ট কমিশনার অফিসদ আওয়ব থাকি অফিসারসিনা মিফাম আমা পাংথকি আদিলদ বিজেপি অফিস দল আসার পূর্ণ মিফাম আমা ফমিনার শিলচরদ হলক্ষি ইন্ডিয়ান এমিনি

এইবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম হনায় স্নি স্নিজিনী ডিমাসা প্রোগ্রাম জানবার লগু লগু হামজং মাখা জমা খানারি হে প্রোগ্রাম চেন্ডু মিডিয়াম উইবনি মিটার জাতাম বিশতা মাগনি পয়েন্ট মাগতাম মাগনি গ্রাউডে রোজা যায় মাখুন যায় কেলো হারসা অডে এফ এম নি রোজাশি মাগনি পয়েন্ট মাগতাম মেগা হারসা

0: দিনী পুবাৰীৰ বেচাই জুলাই বাটাইনি চাইছে ইংৰাজী মাইথাইনি ৰিজিংনি মাইথাই খণ্ড যিনি ডিমাচা প্ৰগ্ৰামা দিনী খনাৰে নাং স্কাং ঠাৱা জাপনু ঠাইছা অ দেহে নালাইলাইনি চাইছনি গ্ৰাও জমা দুস্কাং ঠাৱা জাপনু ঠাইছা হৰ মাৰা যিনি জালাই ৰাওনি প্ৰগ্ৰাম কে খনালাইনা
1: নায়ারো সিক্রিপ নে আহম জমা কাসমা খনারি হি যিনি হাওর মা রাজিনী চালাই হসম চালাইয়াবা জাপনু ঠাইসাকে খনারি দু এব জাপনু ঠাইসানি বুমু হাফসাওয়া রিংবানে বারামু চিগরি এবকে রেব্বা মুন্সি গুইডন খেমপ্রাই।

0: পাবলি, নিকি আং দিনী গ্রাও মাসি সিনাং বড়ু নিং হামজা করে নিং আনি লুকু না নিয়া
1: সে নিকে সুমাদি গ্রাও ঠিলাম বুকা
0: নাই মুনা নিফ্রাম বো নিং আনি লুকু দা দিনী বো নিং আনি লুকু চাহি দং তানাং সশি বো নিং আনি লুকু চাহি দং দা
1: মুদাই নি কাসাও মা দং রে ঠিকলা দহা দহা লাই নিং তানাং সশি বো লুকু চাহি দং না
0: দিনী সশি নিং আনি লুকু চাহি বো নিকে আং মু চিগ্রাও ঠিবাগ্রি দিনী দে আং নিঠানে গ্রাও মাসি ঠিনাং বড়ু
1: সুমাদি গ্রাও
0: গ্রাও দে দেহে পু নকশাও স্রে দং রে স্রে বো নকশাও থাংরে বোকে নিং মিঠিদু
1: নকশাওয়া স্রে আ নকশাওয়া রে ডাইন দংরে ওদে হে দাউ তু বুজর খলাহি ব্রেন ব্রেন বিহি থাংরে খাজা সিসি খলাহি
0: নিংবো ওলে খাজা সি জাহি টংমা মিজিয়া দাউ বুতু বুজর জাং খাজা সি ব্রেন ব্রেন থাংলে বালাই নিংবো বুজর খাহি টংমা মিজিয়া
1: হংলা বিদে হিনিং ওলে যাপুনাং খাহা পাউলাই

0: আমায় মাহাম কুসেন
1: আং মাহাম করি খা মাহাম জিনাখো ইয়াও মাহাম সুয়া হনাস মা দে
2: সবাই খানা দ দে প্রাহা থাংবা আইলে হর যাসি সে নিন হর থাংবা হকজের যাসি সেকে নাইকুই থাংবা দাবাহি দং ভালা মাখাম করিয়া মহা ন সবাই মাজাংলা বিধে মাখাম করি খা সে সংদিমা নিংথানে মুখা
1: ও আমায় নিংলা
2: সাইনবো হরব নিদে বাইজি বাইজি দাবাই নিদে নহা দে ডাংমা নাইয়া আং যাহা সমাধিকে নিং ডাংজেন মুসু খা খুমা ব্রুন জে খুমা গ দাউনক ফুয়া খ নিখলে মাসি খুশিব মাইয়া খা খালি দাউবাই
1: ও আমাই আংলা বাজিয়া হাগলাই হাগলাই দাউবাই
2: হক জেরহালা শ্রেণীহা খুশি নাংবা নিং দে হাগলাই হাগলাই দে দাউবাইয়া খুশিজাং নিং দাউবাইবাসে আং হামসি নিং মিঠিদু
3: দে জাহা বাংখাদু নিং বাবুব দুহারে দেখা ইলি হক জের সাইনজের মানি নহা যাবা হামিয়া দাউমি বুটুব সাইনহা সাইনসং দাউবাই হিঠিকাব সানবি সানজের খানিং জার জানি নুহা ফাইফিনবা খেরিং দু সাইনবি জাকানি নিংব নুহা ফাইফিনবাকে বাউলা সিউং বসা ঠিকে দে আঙুলি নুকে নালাই নালাই সিউংপনা নিয়া
2: নলাই হা ইসাবা জালংসাং মলাইনি নুহা মাখাও হাবলংসাং বহলা বিদে জামা নিংকে সে থিমাটি মিয়া হর হা দে বাবু দে নুহাগ্রি বনিং জালা ফুরে
1: ও আমাই আংলা ওলে এবার সিউংনিয়া ঠি আংলা রাজিনি খুশিনি খাইছে জারিনি খুশিনি খাইছে পাইগোবাদা বহসে হর যাবা দিনী ডিমা হাজারে দিনী ক্রেব গ্রেব মাথায় এখন সুমানি যাবি থবা
3: জারিনি খাইহি বাইগোবা ঠিবা নিনি সেরাসেলে হরহা বাইগোরে আম মমনাং মনাং বাইগোখা জারিনি খাইহি রাজিনি খাইহি ঠিকা বইলি হর হর যাসিরে দমাগ্রে নিন দিনী জারিনি খাই বাইগোমনাংয়া সগাং জারকে নাইদা যার বেড়েহে থাঙি দংমা যার কে বেড়ে মা থাঙি দংমা বকে সিগাং বদলা সিগাং জারনি বহ থাঙ্গাছে জারিনি বহ থাঙমাঠি
1: ও বাবা জারিনি বহকে জিং মাথায় খালা সিরে মাথামাখো জিং দিনি জারিনি গ্লিহি বাগিয়ে খালা সিরে বেগমখো ডিমাসরাও মনাং খারাও জারিনি গ্লিহি বাগিয়ে বনি ক্লাইহিনিং জিং দিনি ইলি দুঃখ মাইবাসে মনাং খারাও জারিনি গ্লিহি বাই খালা জিং দিনি ইলি দুঃখ যা জামানাইয়ামু
3: নপাকে নি লাজি ফুমো বাবা আম বমনাং মনাং নিংলাই দং বহা দে ডিমাসা জাদি নিকলে হে বাইগো খা ঠিক আবো দিনি সাউ জং বহা মে থিজে লাও হামে নিং থিজে বসে দিনি দখনা জার মজাং সেসি থাঙ্গি দং খাসে

0: মাইজি খাসে মাইলিং খাসে মলাইজাং সিবুং থি থিজাউডু রাংগ্রি ঠিকাদে মু ছিগ্রি ইয়াহা রং দং ঠিকাদে ক্রিপ দং সেগাংনি জানি বহকে মাথাং ওডে বনি ইয়াহনা জারিনি বহকে মাথাং জারিনি বহ থাঙিয়া ঠিকাদে জারিনি বহকে মাথাং ফ্লংনিয়া
1: জারিনি বহকে মাথাং ফিয়া ঠিকালা চার পেরিহে থাংমা
0: নিং সেনি গেজি জারিনি খ্লাই বাইগমা নিং দিনি দিনি জারিনি খ্লাই খ্লাই খালা জারিনি খুচরাং ফুনাং
1: ও বাবা দিন দাখনাম লাইজাং বসি জাফমা নাং দিন দাখনাম লাইজাং বসি জাফাইয়া ঠিকাদে মলাইকে লুগুমায়া জাদু লুগ্রজাং বসি জায়া ঠিকাদে মলাইজাং লেখা জখামায়া জাদু দিন লুগ্র মিয়া মানে জারিনি গ্লিহি লামা হিমদু বহা আং নহা দলাবাবো মজাইয়া অরিবারনি আং দিনী থাকমা নাং মলাইজাং বসি জাফমা নাং
0: মলাব খায়ুম জাগা জরায় দুহাদে বুথু জাং বাইগো জারিনি খুশি দিহি অধেহে ইসবা জাহাদে সাউজাং যা বহাদে নিংখে সাউ শিব নাইনিয়া বহাদে আনিয়া নিং গ্লাইফেমা সে মলাইব বহাদে থিনাং হামে খুশি দাংলাইবা সে বহানসা দে ফাব নামবা সে খাজৌ শিব যাজানো নিয়া বরাকে দে নুং হামসি খাই মিথিলা
2: পাবলি নিব দহাদে মালা জাহা খুশি দাংবাকে খসা স্লিং নাগারাওজাং বাউসি ঠেং ঠেং দাজা দাউবা লুবা খেব খসা স্লিং বাই দিনে দাহনা দাউবা লুবা রিঙে ঠিকেদে মলাই নাং জয়া জারে ওদেহে নালাই নালাই সাউজাং সাউজাং দাদাওবাই লামাহা দাউখা দাউলিং বাংবি থাংমা ফাইমা নাংরে ঠিকাব স্রাব থাং ফাই বুদুকলাও দাদং মলাই নহা লামাহা হিমবাহা ইজাং ওজাং দানাই বাই জার্নিয়াসিমা মাগিনকে নাকলে হি হিমলা
3: আমাই জার্নিয়াসিমা মাগিনকে নাকলে হিলা বেড়ে লামা নুয়াঠি নুয়া জাদুঠি মলাইকে সুদা নাংঠি
2: পচাং বাইগেদে থাংলা বুকাকো ঠি আংলা বকরাওকে ঠিয়াঠি মলাইনি গ্রাউখেলা খানাইয়া ঠিকো নিংদে মশাইন জিকসে এলাই দাদাও বাই মলাই নুবা মশাইয়া
3: তিনি দাহনা মলাইজাং লুগু বাউসে জামা নাংদু মলাইজাং বাউসে লুগু যায় ঠিকাদে মলাই লুগু লাফাইয়া জাদু সাউজাং দংহিলা জায়াতি জাকাসে ক্রিপ গ্রাউ সাইনিবা মাইবা জাদিনি হামবা লামা নি গ্রাউ সাইনিবা জলাইবা মাইবা
2: ইউ মসাই জিক সমাদিনি জাদিনি ক্লিহি বাইগুমাকো মলাই মিয়ারাও নি দং বেবুটি নি বাইগুয়া নিংসে জাদিনি ক্লিহি বাইগুমাকো লুগু জাকাব হামশিশি ক্লিহি সুবং ঠিকা দে হামশিশি মিরিখে গ্রিখে দংলা আং আলং আলং থিপুয়া
3: আংবো লাই গিবেনিয়া মাই গ্রিখে নিং দংবাসে
2: মলাই নুনহা ইলাই বুদুকলাও জাসি দা দং মলাই হামিয়া মাইরে লালাই মলাই ইসাবা জিমা লিংমা রিখাব স্রাব দাজিবাই কিসা নাহি নুহি জি লিং মলাই রিবা শিকে দাজিপালাং জিগলাও পথাই দাজিবাই জিয়ানে হকালি হদেরে কাইংলাও বুবার দা গাইনবাই গাইয়ানি খামাও জু জিগাওরে জাবলি লাম মলাই থিবাকে খামাউনি হাবিয়া ঠিকো মলাই স্মাদি গ্রাউ থিদু বুকে খানাইয়া মলাই নুনহা নাওরাই জাত জাইখাবো মলাইজাং হামশিশি হামবা নাংবা নাং গ্রাউকে সাইনলাই বাইজাং খ্লিহি গ্রাউ সাইনলাই নহা মলাই নাওরাই ফাইকা ঠিকাবো দালাজি অদেবানি দে ঠেং ঠেংনিয়া বুসিকে হামসি খাম সংটি খামরি মলাই ইসাবা গ্রাউ ঠিকাবো হামশিশি খ্লাহি খনা থি
3: আমাই মিয়া হাঙ্গিনি নাওরাই ফাইবা আং বুসিকে মিয়া মিটিয়াকা প্রাসরে সমাধি খ্লাইমানি ফাইবা আংবো অলাই গ্রাউ সিংয়াকা নিংগিরিবানি মুসে গ্রাউ থিয়াহা রানাং ফাইপিনাং থি থাঙ্গা
2: মিয়া নাওরাই গিনি ফাইবা স্রে নিং মিঠিদু স্রে ফাইবা ওদেহে ব্রা থাঙ্গা
3: হাইঙ্গা জি গিনি ফাইবা ব আনি বুমুকে সিংকা আংবো বুমু থিয়াকা
2: ঠিকালা ব সুবংলা স্রে জাফুরে না আনি বিশিককে বাহাম জিগ নাইমা ফাইবা ওদেহেলা জানাং নিয়া থিব আনি বিশিক দে দাং বাজিবা রিং রিংয়াকো আংলা বাফ্রং ফিয়া খালাও দিয়াশি দিয়াশি খ্রাংবা দেবানিব মাসি ওয়াইমু হাই মাদাই নিং খ্লাইবালাই আংলা মুশি খ্লাইফিয়াহা নিং নিং আনে হামবা লামা ফুনুমা

খনাইরুশি ক্রিমনে হামজমা কসমা খনারি পিনি জিনি হরমারা জিনি জালাই অসম সালাইয়াবা জাখুনটাই সাকে ইরানি জামিলাডু এবো জাখুনটাই বুং দংবা হাফসোয়া গ্রিক বানে বারা মুচিগ্রি এবকে রেববা গুড উইন ক্যাম্প্রাই রেরা কাবাইর জাখা বাবু জাহি গুড উইন ক্যাম্প্রাই বাবুনি উপা জাহি সদানন্দ জিডুং বাবুনি উপমা জাহি পম্পাজ রামবুসা বাবলি জাহি চুচিত্রা হজাই বাবলিনি উপমা জাহি টিপটা হজাই ক্রিপনে হামজমা খাসমা খানি পিনি যিনি হরমারা জিদিন জালাই অসম সালাইয়াবা জাখনটা থাকে এরানি জামিলাডু

আকাশবাণী শিলচর গ্রাউজামা ফ্রিডু রেবিকা লংমাইলাই এগ্রিকালচার ইউনিয়ন মিনিষ্টার অফ দেহা ফার্মার ওয়েলফেয়ার শিবরাজ সিং চৌহান সাইংলি নিকলাইহি ফাইবাহাদি আসামহা সফাইনাং বু গুহাটিহা মাসি জুদৌয়াবা থাকনি ফিন মেল খাম্বাহা দংফানাং মেলহা আসাম ওদেহে বুনি রকংহা দংফায়াবা হাতানি বুথুহা ইবো হাতোহা বার হাদি ফাইয়াবা নলাই বুথুহা হাদি হাদাম দাঙিয়াবাহা জি দিয়াবাহা ওদে ইনফ্রাস্ট্রাকচার বুথুহা লস জায়াবানি হাবাহা ফিন মেল চাপেনাং ওদে ইলেয়াবা বুথুহা বেদেখলাইহি হামদৌরিমানি খ্লাইহি হাবাহাবো সাইনলাইনাং ইয়াহনা মুংশ্রি চাহন অরুণাচল প্রদেশা জিউমা দিয়াবা হাতানি হা থানাং এবুনি গেজারহা মুংশ্রি চাহন দিনী হারিয়ানানি হাসারহা খেত বাসা অভিয়ান প্রোগ্রাম হা গবা ফাবা বু সাইনটিবা হাদি হাদাম দাঙিয়া রৌসকাং জাফুয়াকাদে এক বিকশিত ভারত জাফুনাং নিয়া বু সাইনটিবা সরকার হাদি হাদাম দাঙিয়া রাউনি হা নি কোয়ালিটি হামদৌমা নিক্লাইহি হা হা বিলি বাংহি সারিমা উলিবা নিক্লাইহি মোবাইল এপ খাইখনাং বু হাদি হাদাম দাঙিয়া রাউকে অর্গানিক ফার্মার খ্লাইমানে সানিবা অরুণাচল প্রদেশা নালাই হাদি হাবানি খ্লাইহে আসামনি মাসনি জিলা রিজিংজং বিশাগিন রিজিংমুয়া সুবুংনি দুঃখু জাখা ধেমাজি লক্ষিমপুর শোণিতপুর বিশ্বনাথ ডিস্ট্রিক্ট অডেহে লোয়ার আসামনি বঙ্গাইগাঁও চিরাং অডেহে নলবারীনি লুগুমাসনি জেলানি হরজাগিন নলাইদানসনি নলাইহা জি হাবথারখা ধেমাজি জিলানি জনাই শিশিরগাঁও গগামুখ অডেহে ধেমাজি রেভিনিউ সার্কেলনি রাজাশি বিশাতাম নলাই জিদ নলাই বুথুহা হাদি রাউখা জেলানি হাদি হাবা খাসা বাঙিয়া দাউখা রিজিং জিগিন সুবুংনি ক্লাইহি মাসকুনু টংদামানি খেম স্লামরেখা বিশ্বনাথ ডিস্ট্রিক্ট হেলেম অডেহে গুহাফুর রেভিনিউ সার্কেলনি নলাইকন অডেহে লক্ষিমপুর ডিস্ট্রিক্টনি বিহুফুরিয়া অডে সুবনশিরি রেভিনিউ সার্কেলনি নলাইজ্রাহা ডি হাবতারখা ট্রাইবেল এফেয়ার্সনি ইউনিয়ন মিনিষ্টার জুয়েল অরং খাইনাদারানি স্টেট গেস্ট হাউসা খামহি মেল খামলাই ফিনমানি স্টেট ট্রাইবেল এফেয়ার্স ডিপার্টমেন্টনি হাবাহা এবো মেল হাফ ল্যান্ড ট্রাইবেল এফেয়ার্স মিনিষ্টার ডক্টর

ৰাণুজ ফেগুব টংফাবা মেলহা একেলগে আদাৰ্ছ এৱাচিক বা ডেলেয়ানী কনষ্ট্ৰাকশ্যননি আৰ্টিকেল 275(1)নি বিশিংহা ডাৰ্টি আবা জনজাতীয় গ্ৰামে উৎকৰ্ষ অভিয়ান অদেহে প্ৰধানমন্ত্ৰী বন্ধন যোজনানি প্ৰগ্ৰামকে চালাইমানী হাবাহা চাইলিবা ইবুমেলহা ইউনিয়ন মিনিষ্টাৰ মুংশ্ৰী অৰং খুচি হামচি জাফালাংমানি ক্লাহি লামা ফুনুলাংবা মিজোরাম ফেস ওডেহে এনভাইরনমেন্ট ফেসকে চাহি হামদৌফালং দুটিহি মন্ত্রী হজা ফু লান্ডুরমাই সাইন্টিবা ফেস একট নি বিশিংহা মাইথৈ সভা বিশাগিনহা বাসাইনহা মন্ত্রী হজা ক্রিপ খেব মিজোরাম হা ফেস ওডেহে এনভাইরনমেন্ট স্টেবল চাহি দংমানি ক্লাইহে গ্রাও সাইন্থিলংবা ফেস ওডেহে স্টেবিলিটি নি স্কং জাহি থাংফালংমানি মাসি লামাসে মন্ত্রী হজা সাইন্থিব দিনী বসাইহা দেশা মিজোরাম মাসি ডেভেলপ জেলাসে অডে জেলা দাবাইমানী ফাইয়ারও বংদৌখা ফাইগিনিয়াবা জুলাই বাদাইনি সাইমুয়া খালিহা আসাম পাবলিক সার্ভিস কমিশননি কম্বাইন্ড কম্পিটিশন প্রেলিমিনারি পরীক্ষা জাগিনিয়াবা হামসি ক্লাহি সালাইমানি ক্লাহি গিবিন গিবিন ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন গাবালাহি নাইসলাইডু কাসার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন ইবু পরীক্ষানি ট্রান্সপারেন্ট অডেফেয়ারজং সালাইমানি ক্লাহি নাইসলাইডু পরীক্ষা হামসি ক্লাহি ক্লাইমানি ক্লাহি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন অডে আসাম পাবলিক সার্ভিস কমিশনজং বাউসিজাহি সিকিউরিটি অডে এডমিনিস্ট্রেটিভকে আর গেজেব দাউরিখা এডমিনিস্ট্রেশন সাইন্টিবা পরীক্ষা রিয়ার কমিশননি ক্রিপ পলিসি অডে ইনস্ট্রাকশন কে মানিমা নাংদু পরীক্ষা রিয়ারও কে এক্সাম সেন্টার হা টাইম নি স্কাং হানিং সহিমা সানিদু হাইলাকান্দি জেলা নি গার্জেন মিনিস্টার কৌশিক রায় দিনে হাইলাকান্দি হা ফাইজেনবা এবহা বিজেপি ওয়ার্কার অডে সাপোর্টার্স মুংশ্রী রায় কে লামজৌবা হাইলাকান্দি এমএলএ ডক্টর মিলন দাস নি হাবা হাবো গ্রাউ সাইনলেখা ইয়াহনা রবীন্দ্র বওয়ান হা জেলা বিজেপি অডেহে বিজেপি নি গিবিন গিবিন মোর্চা বাউসি জাহি মেল সালাইয়া বাহা গার্জেন কৌশিক রায়কে মান ইউফাকা বুনি গ্রাউমাকে সাইনটি বাহা হাইলাকান্দি জেলা নি ডেভেলপমেন্ট নি ক্লাইহি জেলা নি প্রাং ফাইয়াবা খুশি বুথুকে জেনবা বুনি এডুকেশন হেলথ রোড হাদে হাদাম টাঙ্গাবা অডে গিবিন হাতানি ডেভেলপমেন্ট জাগিনিয়াবা বুথুকে হামসি ক্লাহি ক্লাইমানে ক্লাহি ক্রিপ কেব গবাফানে মানে সানিবা গ্রাউজামা ফুরিবা দিনদে এরানিং জামখা আকাশবাণী শিলচর ডাকনানি জিনি ডিমাসা প্রকম হাটংনাং গ্রাউজু রাজাবথাই রাজাফাগং অডে নালাইলাইনিং সাইসনি গ্রাউজামা ক্রিপনি হামজৌমা খাসৌমা খানারি ফিনহি সাইসনি জিনি ডিমাসা প্রকম এরানিং সামগা টুচু থাই

0: সঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত রামনারায়ণের সারিঙ্গি বাদন শুনবেন রাত 10:00। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী সকাল 6:05, বন্দনা সকাল 6:10, অনুষ্ঠান খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:35 মঞ্জুশ্রী দাস ও দুপুর 1:40 স্বাগতম শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায়। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ইন্দ্রনীল সেন সকাল 7:40 ও দুপুর 1:00। নজরুল গীতি শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 2:45। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:15 অনুষ্ঠান ভুলে বিসরে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন ওস্তাদ আসাদ আলী খাঁর রুদ্রবীণা বাদন। এছাড়া শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল শুনবেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10:00, আধুনিক গান শুনবেন বেলা 11:00 শান্তিনাথ গঙ্গোপাধ্যায় ও মধুমিতার কণ্ঠে। এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী বাণী জয়রাম। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন পারমিতা দেশমুখ। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন মঞ্জুশ্রী দাস ও বর্ণা চৌধুরীর পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন বেলা 12:30। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:30 শ্রীকুমার চক্রবর্তীর গিটার বাদন শুনবেন। ভজনের শিল্পী ব্রহ্মদেব নারায়ণ সিং দুপুর 2:30। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে মাশরুম চাষ নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী শিবুল হোসেন লস্কর, কর্ণেন্দু সিংহ, সূর্যকান্তি নাথ লস্কর ও রিঙ্কি পালের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন রাত 8:30 এম আর গৌতমের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 সাহিত্যের অনুষ্ঠান সৃজন, এতে স্বরচিত ছোট গল্প পাঠ থাকবেন মেঘমালা দে মহন্ত। লন্ডনে আয়োজিত আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনাল খেলার ধারা বিবরণী শুনবেন রাত 10:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। এতক্ষণ প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 5 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপা ময়নাথ। নাক কান গলা সংক্রান্ত যেকোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 5 জুলাই বেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত ফোন করুন 2627799 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে 8 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত

0: আপন আকাশবাণী
1: গ্রাম থেকে শহরে পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
2: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি মুড়ি।

চা শ্রমিক ভাই ও বোনেদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুটি পাতা একটি করি অনুষ্ঠান। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠানে রয়েছে রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনায় বিচিত্রা অনুষ্ঠান।

দুটি পাতা একটি করে অনুষ্ঠানে আমরা শুনছি রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনায় বিচিত্রা অনুষ্ঠান।

চা শ্রমিক ভাই বোনেরা, আসলে এতক্ষণ রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনায় আমরা শুনলাম বিচিত্রা অনুষ্ঠান। এই বিচিত্রা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন কৃষ্ণকান্ত রবিদাস, রঞ্জু রবিদাস, অজয় রবিদাস, বিক্রম রবিদাস, জয়রাম রবিদাস ও হরিলাল রবিদাস। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

0: শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, আকাশবাণী শিলচর।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান চাষ আবাদের কথা।

কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। প্রকৃতি প্রায় প্রতিদিনই রূপ বদলাচ্ছে, কখনো রোদ, কখনো বৃষ্টি এবং সঙ্গে অবশ্যই অসহনীয় গরম। এই গরমে আপনারা জানেন, তবুও আরেকবার আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দিচ্ছি যে খুব বেশি পরিমাণে জল পান করবেন এবং সঙ্গে সুযোগ সুবিধে মতো ডাবের জল বা নুন চিনি দিয়ে লেবু দিয়ে শরবত, এগুলো কিন্তু খুবই শরীরের জন্য জরুরি, যাতে শরীর কোনোভাবেই জল শূন্যতায় অর্থাৎ ডিহাইড্রেশনে না ভোগে। কৃষক ভাই বোনেরা, ঠিক যেমনভাবে আপনাদের নিজেদের

শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, তেমনভাবেই আপনাদের জন্য খুব জরুরি একটি বিষয় হলো আপনারা যে জমিতে কৃষিকাজ করেন সেই জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আসলে প্রথমেই আজ শুনবো একটি কথিকা, মাটি পরিষ্কার কেন করবেন, বলেছেন আশিস তরু পাল।

0: মাটি পরীক্ষা বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে কৃষক বন্ধুরা বা কৃষক ভাইরা ওনাদের চাষের উপযোগী যে জমি আছে বা মাটি আছে, ওই মাটিতে কোন ফসলটা চাষ করলে ওনারা ভালো লাভবান হবেন বা ওই মাটির গুণগত মান কি, এই সমস্ত বিভিন্ন দিক জানার জন্য কৃষক ভাইরা ওনাদের ক্ষেতের জমি থেকে যে মাটিটা আমাদের পরীক্ষাগারে নিয়ে আসেন, ওইটার যে বিভিন্ন দিক বা বিভিন্ন গুণগত মান আমরা যে নির্ণয় করি, এই সমস্ত পদ্ধতিটাই আমরা মাটি পরীক্ষা বলি। এবং কোন ফসলটা ভালো হবে এটাও নির্ভর করছে,
1: এটা নির্ভর করছে। হ্যাঁ, তো মাটি পরীক্ষাটা কিভাবে করবেন?
0: মাটি পরীক্ষাটা আমরা করব, সাধারণত কৃষক ভাইদের আমরা বলি যে যে জমিতে ওনারা বৎসর পর বৎসর একটা একটা শস্য চাষ করে যাচ্ছেন, অথচ দেখা যাচ্ছে যে প্রোডাকশনটা বা উৎপাদনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমরা কৃষক ভাইদের বলি যে ওই জমিটা আপনারা পরীক্ষা করান,
1: অর্থাৎ আশানুরূপ ফলন হচ্ছে
0: না। তো ওই জমিটা যদি পরীক্ষা করানো হয়, তখন দেখা যেতে পারে যে হয়তোবা প্রত্যেকটা মাটির একটা অম্লতা আছে, যে অম্লতাটা হয়তো এখন কমে গেছে বা বেড়ে গেছে, যার দরুন যে শস্যটা ওনারা করছেন ওইটা ঠিক উপযোগী হচ্ছে না। তো তখনই আমরা বলি যে ওনারা ওনাদের জমির মাটিটা এনে দেবেন। তো কিভাবে দেবেন এটা আমরা বলি, যদি একটা চারকোনা জমি হয়, ধরুন এই যে একটা বর্গক্ষেত্রের মতো বা একটা আয়তক্ষেত্রের মতো একটা জমি যদি হয়, এখানে চার বিঘা যদি হয়, চার বিঘা জমির জন্য একটা মাটির নমুনা পাঠালেই হয় আমাদের ক্ষেত্রে, আমাদের ল্যাবরেটরিতে। তো নমুনাটা পাঠাবেন ওনারা যে ওই চার কোনা জমির কিভাবে করবেন যে ওইটি কোনাটার দুই দিকেই এক মিটার মাটিটা ছেড়ে দেবেন, যে আইটা থাকে ওই আই থেকে এক মিটার দুই সাইডই ছেড়ে দিয়ে যে যে পয়েন্টটা হবে ওই ওই স্থান থেকে ওনারা সংগ্রহ করবেন একটা কোদাল দিয়ে, এবং সেই গভীরতাটা হবে 6 থেকে 8 ইঞ্চি।
1: আচ্ছা,
0: অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি গভীরতার মাটিটাই ওনারা সংগ্রহ করবেন, এর নিচে না।
1: আচ্ছা,
0: তো ওইভাবে মাটিটা সংগ্রহ করে ওনারা চার কোনারই এইভাবে মাটিটা সংগ্রহ করবেন, এবং ঠিক মাঝামাঝি ঠিক সেন্টার পয়েন্ট থেকে একটা নমুনা সংগ্রহ করবেন। হ্যাঁ, তাহলে ওই চারটা এবং কেন্দ্রের একটা পাঁচটা ওই এক পাঁচটা স্যাম্পলই ওনারা সংগ্রহ করে এটাকে ভালোভাবে একটা জায়গায় মিশ্রিত করতে মিক্সড করে নিতে হবে ভালো করে।
1: আচ্ছা,
0: ভালো করে মিক্সড করে তারপর এটাকে ওনারা ছায়া শুকোবেন, মাটিটাকে একটু ছায়াতে শুকিয়ে নিয়ে এটা থেকে যে
1: মানে সবটা মিশিয়ে নেবেন।
0: হ্যাঁ, ওই পাঁচটা মিশিয়ে নিয়ে তারপর এটা থেকে যদি কোনো ঘাস বা কোনো ঘাসের বীজ বা ফুল যদি থাকে এগুলোকে পরিষ্কার করে এটাকে কমিয়ে কমিয়ে ওনারা 150 গ্রামের একটা স্যাম্পল তৈরি করবেন।
1: আচ্ছা,
0: এবং উনি ওই মাটিটা পরীক্ষা করানোর পর কোন শস্যটা করতে চাইছেন, সেটা উল্লেখ করতে হবে। কারণ আমরা মাটি পরীক্ষা করে সারের অনুমোদনটা দিয়ে দিই, কাজে উনি শস্যটা যদি উল্লেখ না করেন তাহলে কোন সারটা মানে আমরা সারের অনুমোদনটা কি করে দেব। তো মাটি পরীক্ষার একটা একটা দিক হলো যে আমরা পরীক্ষাটা করছি, এবং আরেকটা উল্লেখযোগ্য দিক হলো যে আমরা সারের অনুমোদনটা দিচ্ছি, কাজে শস্যটা যদি না থাকে তাহলে সারের অনুমোদন আমরা দিতে পারছি
1: না।
0: আচ্ছা, তারপর এই যে ওনারা এই তিনটে চারটে ইনফরমেশন বা এগুলো আমাদের কাগজে দিয়ে, এই কাগজটা আমরা বলি কৃষক

0: ভাইদের যে যে পলিথিন ব্যাগের মধ্যে মাটিটা দিচ্ছেন ওইটা দিয়ে যদি কাগজটা অনেক সময় কৃষক ভাইরা দিয়ে দেন, সেক্ষেত্রে কি হয় আমাদের ল্যাবরেটরিতে যখন আসে 3-4 দিন পর, তারপর দেখি যে মাটিতে কাগজটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে বা বুঝে যাচ্ছে না, তখন কি হয় ওই স্যাম্পলটা আমরা টেস্ট করতে অসুবিধা হয়। এই জন্য অসুবিধা হয় যে এইটার এইটার রেজাল্ট আমরা জানাবো কাকে, ধরুন নামটা করতে পারছি না, চেষ্টা করতে পারছি না। এই জন্য আমরা কৃষক ভাইদের বলি, আমাদের গ্রাম দেশে যেটা খুব বেশি প্রচলন, যে এই কাগজটা ছোট্ট একটা খালি ম্যাচ বক্সে ঢুকিয়ে তারপর যদি ওই পলিথিন ব্যাগে মাটির উপরে দিয়ে দেওয়া যায়,
1: অথবা পলিথিন জাতীয় কোনো
0: আরেকটা যদি প্যাকেট দিয়ে দেওয়া যায়, এটা এই এই সাইডটা কিন্তু কৃষক ভাইদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা একটু কম গুরুত্ব দেন। মাটিটা আসছে ঠিকই, কিন্তু আমরা যখন
1: ফলাফলটা জানাতে পারছি না,
0: আমরা জানাতে পারছি না, কাজে এই দিকটার উপর যে কৃষক ভাইরা যদি একটু গুরুত্ব দেন, তো এইভাবে হলো ওনারা মাটিটা পাঠাবেন। তারপর কথা হলো যদি জমিটা চারকোনা না হয়ে একটা ধরুন গোলাকার বা একটু অবেল শেপের হয়, তাহলে আমরা বলি যে ওনারা যে সমস্ত জায়গায় মাটিটা বাঁক নিচ্ছে ওই স্থানগুলোতেও একটা একটা করে স্যাম্পল নেবেন। যদি দেখা যায় জমিটা
1: চৌকোনা হয়,
0: চৌকোনা হলে তো পাঁচটা হলোই, যদি চৌকোনা না হয়, যদি দেখা যায় যে জমিটা এক সাইডে একটু উঁচু আছে, এক সাইডে নিচু আছে, এক সাইডে একটা ধরুন গর্তের মতো আছে, এই ধরনের কৃষক ভাইদের এই ধরনের সিচুয়েশন আছে আমাদের ফিল্ডে আমরা দেখি, তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা কি বলি যে উঁচু জায়গা থেকে একটা নমুনা উনি গ্রহণ করবেন, একটা নিচু জায়গা থেকে, একটা মাঝামাঝি জায়গা থেকে, একটা গর্ত থেকে, এইভাবে যতগুলো স্পেসিফিকেশন থাকবে একটা জমিতে সব জায়গা থেকে উনি একটা একটা নমুনা গ্রহণ
1: করবেন,
0: করে এগুলোকে ভালো করে মিক্স করে একটা নমুনা পাঠালেই হবে। এটা হচ্ছে মানে
1: যদি পাঠাতে হবে মানে 150 গ্রামের মতো পাঠাতে হবে,
0: 3-4 বিঘার জন্য একটা নমুনাই আমাদের দিতে হবে। এটা করার মূল ব্যাপারটা হচ্ছে যে স্যাম্পল যখনই বলি বা নমুনা যখনই বলি, একটা নমুনা 4 বিঘার একদম সত্যি সত্যি প্রতিনিধিত্ব করতে হবে। যদি একটা কোণা থেকেই কৃষক ভাইরা দিয়ে দেন, যেটা সাধারণত আমরা দেখি কৃষক ভাইরা ধরুন মাটি পরীক্ষা করার জন্য ওনারা জমি থেকে একটা একটা স্পট থেকে একটু মাটি পাঠিয়ে দিল, এক্ষেত্রে কি হয় ওই নমুনাটা পুরো 4 বিঘা বা 3 বিঘা জমি প্রতিনিধিত্ব করছে না। কাজে আমরা যে অনুমোদনটা দিচ্ছি এই অনুমোদনটা কৃষক ভাইরা হয়তো ভুল হয়ে যাচ্ছে এবং কৃষক ভাইরাও এটা ঠিক ঠিক বেনিফিট পাচ্ছেন না। আমরা সারের পরিমাণটা তো যে মাটিটাই আসছে ওই মাটি থেকে আমরা ধরে নিচ্ছি যে ওইটা 4-5 জায়গায় মিশ্রিত মাটি, আমরা সেই অনুযায়ী অনুমোদনটা দিচ্ছি, কিন্তু কৃষক ভাইরা যদি 4-5
1: জায়গায়
0: একটা জায়গাতে পাঠান, তখন ওনারা ফলটা কিন্তু কম পাবেন। ওনারা এই সারের অনুমোদনটা দিয়ে যে যতটুকু উৎপাদন পাওয়ার কথা ছিল এতটুকু হয়তো নাও পেতে
1: পারে।
0: কাজেই আমরা বলি যে ওই নমুনা সংগ্রহটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা যাতে কৃষক ভাইরা একটু মনোযোগ দিয়ে ভালো করে করেন। ধরুন একটা যেমন টিলা জমি আছে, টিলা জমির ক্ষেত্রে আমরা বলি যে একদম টিলার উপরে থেকে একটা নমুনা সংগ্রহ করতে হবে, ঠিক মাঝামাঝি সাইডে দুই দিকে দুটো করবেন, নিচে দুই জায়গায় দুটো, এই 5টা নমুনা সংগ্রহ করে এগুলোকে ভালো করে মিশ্রিত করে ছোট্ট একটা 150 গ্রামের নমুনা যদি সংগ্রহ করা যায় এবং ওই নমুনাটাই ওই পুরো
1: প্রতিনিধিত্ব
0: করবে।
1: তো
0: এই এই ব্যাপারগুলো কৃষক ভাইদের একটা মানে আপনি যেটা বলেছেন এটা খুব জরুরি ব্যাপার যে কিভাবে সংগ্রহ করবেন এই জিনিসটা কৃষক ভাইরা। আমি আবারও বলছি যে আপনারা নমুনা সংগ্রহ করার উপরে নির্ভর করছে আমরা অনুমোদনটা কতটুকু সঠিক করে দেব এবং আপনাদের এইটা কতটুকু ভালো কাজে আসবে।
1: নিশ্চয়ই। তো কি কি ধরনের সেটা কি আপনারা বলতে পারেন কি কি ধরনের মাটির জন্য কি কি ফসল উপযোগী?
0: হ্যাঁ আছে, কারণ ধরুন বিভিন্ন মাটির বিভিন্ন গুণাগুণ আছে। মেইনলি আছে যে আমরা যেটা বলি যে অম্লতা বা সয়েল পিএইচ, দেখা গেছে যে আমাদের বরাকগুলির মাটিতে অম্লতা বেশিরভাগ ক্ষেত্রেই 5.5 হ্যাঁ 5 থেকে 5.8 5.5 পর্যন্ত, যেটা ধরুন ধানের জন্য খুব ভালো। এখন ধরুন কিছু কিছু জমিতে 4 আছে, 4.5 4.6 এগুলোতে আপনার কৃষক ভাইরা যদি চেষ্টা করেন এখানে চালটা ভালো হবে না, এগুলো আমরা টি কাল্টিভেশনে চায়ের জন্য ওই জমিতে
1: ভালো করে থাকেন।
0: আচ্ছা, ধরুন নদীর সাইডে যেগুলোতে অম্লতা 6-এর কাছাকাছি এগুলোতে আমরা আলুর চাষ বা ওই আখ রবি শস্য এগুলো ভালো হয়। কাজে প্রত্যেকটা শস্য আমাদেরকে ধরুন চাল ডাল গম যে কোনো সবজি বলুন বা যে কোনো ফল বলুন প্রত্যেকটারই আলাদা একটা

0: মূলত আছে। ধরুন ধানের ক্ষেত্রে যেরকম 5.5, গমের ক্ষেত্রে 6, আলুর ক্ষেত্রে 6.2, এই ধরনের অম্লতা আছে এবং ওই মাটিরও একটা স্পেসিফিক অম্লতা আছে। যেমন ধরুন আমরা যখনই মাটিতে আসি আমরা প্রথম যে চেষ্টা করি যে এটার মধ্যে অম্লতা কতটুকু আছে, ধরলাম এটার মধ্যে অম্লতা আছে 6.2, তাহলে দেখা যায় যে আমাদের যে ক্রপ চার্ট আছে ওখানে দেখবো আমি 6.2 তে কোন ক্রপটা ভালো যাচ্ছে, কোন শস্যটা ভালো যাচ্ছে। তখন আমরা কৃষকদের বলি যে আপনার এই জমিতে যদি এই শস্যটাই চাষ করুন ভালো উপকার পাবেন। কাজে এই একটা ব্যাপার আছে যে অম্লতাটা উপর নির্ভর করছে শস্যটা কি হবে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় ধরুন কৃষক ভাইয়ের ক্ষেত্রে 3 বিঘা বা 4 বিঘা জমি আছে, ওই জমিতে আমরা অম্লতা টেস্ট করে দেখলাম যে এটা আমাদের ধান হচ্ছে না, তখন কৃষক ভাইরা বলবেন যে না আমার তো ওই 4 বিঘার মধ্যে আমার একটুক তো ধান করতেই হবে, কারণ আমার আমার এটা বছরে খোলাপি বা যাই বলুন। তখন কি হয় ওই অম্লতাটাকে ধানের উপযোগী করার জন্য আমরা কিছু সারের অনুমোদন করি। ধরুন আমরা অনেক সময় চুন দেওয়ার জন্য বলি বা অনেক সময় এই যে পচন সার বা জিপসিয়াম এগুলো দেওয়ার বলি। তো এটা এই জন্য কৃষক ভাইরা কি ধরনের ইনফরমেশন ওনারা কাগজে দিচ্ছেন এটা খুব জরুরি ব্যাপার, যে ওই জমিটা টেস্ট করে ওনারা কি করতে চাইছেন এটার উপর বেস করে আমরা সারের অনুমোদন দিই, চুনের অনুমোদন দিই, এটা মানে ফসলের উপযোগী করে তুলতে। ধরুন এই পুজোর পর থেকে এই চৈত্র মাস পর্যন্ত যখন শুকনো থাকে ওই সময়টাতে আমরা বলি মাটিটা সংগ্রহ করার উপযুক্ত সময়, কারণ তখন মাটির জল কম থাকে। হয়তো আমি যেটা বললাম 6 থেকে 8 ইঞ্চি ডেপথে নেওয়ার জন্য, হয়তো বর্ষার সময় দেখা যাবে যে জমিতে 6 থেকে 8 ইঞ্চি জলই আছে, কাজে অ্যাকচুয়াল ডেপথে মাটিটা মানে অ্যাকচুয়াল গভীরতা থেকে কৃষকভাবে মাটিটা নিতে পারছেন না বা মাটিটা ভিজা থাকছে। যদি মাটিটা ভিজা থাকে তাহলে ওই আমি আগে যেটা বললাম যে কৃষকরা 4টা বা 5টা জায়গা থেকে সংগ্রহ করে এটাকে মিশ্রিত করতে কষ্ট হবে সহজ যেটা মানে এটার উত্তর যেটা হলো যে আমরা দেখি কৃষকরা সাধারণত যে সারের যেটা অনুমোদন দেন এটা আমাদের ধরুন ফ্ল্যাট যেটা আছে আমাদের কৃষি বিভাগ থেকে দেওয়া যে বিঘা প্রতি ধানের জন্য 12 কেজি ইউরিয়া দেবে, তারপর ওই 16 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 4 কেজি পটাশ দেবে। এখন যে জমিতে উনি ওই ধান চাষটা করবেন ওই জমির যদি একটা মাটির নমুনা আমাদের ল্যাবরেটরিতে পাঠানো হয় তাহলে আমরা প্রথমে টেস্ট করে দেখি যে ওইটাতে ওই নাইট্রোজেন বা ইউরিয়া জাতীয় সারের পরিমাণ ওই মাটিতে কতটুকু আছে। তো আমরা টেস্ট করে যখন দেখলাম যে 4 কেজি পরিমাণ ইউরিয়া সার জমিতে অলরেডি আছে, তখন আমরা বলি যে কৃষক ভাইরা ওই জমিতে ধান চাষ করার জন্য আর শুধু 8 কেজি ইউরিয়া দিলেই হবে। এখন এই টেস্টটা যদি না করানো হয়, কৃষক ভাইরা যদি টেস্ট না করে জমিটা মাটিটা পরীক্ষা না করিয়ে 12 কেজি করে ইউরিয়া দিয়ে যান তাহলে কি হচ্ছে, তাহলে একটা ব্যাপার হলো যে কৃষক ভাইদের আর্থিক দিক দিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ 4 কেজি করে ইউরিয়া সারটা বেশি দিতে হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে ইউরিয়া সারে ধানের একটা ক্ষমতা আছে যে 1 বিঘা জমিতে ধান 12 কেজি ইউরিয়া সারই গ্রহণ করতে পারবে। এখন এই 12 থেকে যদি আমি 16 বা 18 কেজি করি এক্সেস পরিমাণটা ধান কিন্তু বুঝতে পারছে না এবং এটা অপচয় হচ্ছে। এবং দ্বিতীয়ত ওই সারটা অনেক সময় মাটি দিয়ে মিশে গিয়ে মাটির যেটা গুণাগুণ বা গঠন যেটা স্ট্রাকচার যেটা বলি এটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই ব্যাপারে কৃষক ভাইরা একটু যদি মনোযোগী হন যে মাটিটা পরীক্ষা করিয়ে দিলে কি হয় সারটা সঠিক পরিমাণে হচ্ছে,
1: সঠিক মাত্রা,
0: আর্থিক দিক দিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না বা সয়েল হেলথ যেটা বলি মাটির স্বাস্থ্য যেটা এটাও খারাপ হচ্ছে না, এটাও ঠিক থাকছে। ঠিক তেমনি ধরুন সুপার ফসফেটের ক্ষেত্রে কি হচ্ছে, সুপার ফসফেট সারটাও 16 কেজি দরকার, আমরা ধরুন টেস্ট করে দেখলাম যে এখানে সুপারের ফসফরাস জাতীয় সার এখানে 6 কেজি আছে, তখন আমরা বলবো যে আপনি আর শুধু 10 কেজি দিলেই হবে।
1: আচ্ছা,
0: তো এইভাবে টেস্ট করে যদি ওনারা সারটা ব্যবহার করেন তাহলে সঠিক সারের মাত্রা ওনারা ব্যবহার করতে পারবেন এবং আর্থিক দিক দিয়েও একটু কম ক্ষতি হবে।
1: সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল মাটি পরীক্ষাটা কেন করবেন, তাই না? তো আমরা এই দিকটা নিয়ে আরেকটু যদি বিস্তারিতভাবে আলোচনা করি।
0: আরেকটা ব্যাপার হচ্ছে কেন করবেন যে ওই আমি

0: ফসল ফসল যা পছন্দ করার যেটা
1: হুম
0: ব্যাপার,
1: হুম হুম
0: যে একটা জমি আছে কৃষকরা ভাবছেন যে এখানে আমি কি চাষ করব,
1: হ্যাঁ
0: সেক্ষেত্রে দেখা
1: নিশ্চয়ই।
0: যাবে যে ওই মাটিটা পরীক্ষা করার পরই আমি যে ওইটা মাটির যে অম্লতাটা আছে, এই অম্লতার সঙ্গে পিএইচ রেঞ্জ যেটা আছে, বা আমরা যেটা টোটাল সলিউবল সল্ট বলি, সেকেন্ড যেটা টেস্ট করি যে মোট দ্রবণীয় লবণ, এই মোট দ্রবণীয় লবণ এবং অম্লতা এই দুটো পরীক্ষা করেই আমরা বুঝে নিতে পারি যে এই জমিটা কোন চাষের জন্য উপযোগী।
1: উপযোগী
0: কাজে কৃষক ভাইরা একটা জমিতে কোন চাষটা ফসল করলে সবচেয়ে বেশি লাভবান হবেন বা সবচেয়ে বেশি উপকৃত হবেন, সেটা মাটি পরীক্ষার দ্বারাই একমাত্র সম্ভব।
1: আচ্ছা,
0: এবং ওই মাটিটা পরীক্ষা করে আমরা তখন একদম সঠিকভাবে বলে দিই যে আপনার এই জমিতে আপনি আখ চাষ করুন, এবং আখ চাষ করতে গিয়ে এই হারে আপনি ইউরিয়া বা সিঙ্গল সুপারফসফেট বা পটাশ সার ব্যবহার করুন, তাহলে আপনি উপযুক্ত মানে ফলটা পাবেন, উৎপাদনটা পেয়ে যাবেন।
1: তো আরেকটা কথা হলো যে যে মাটিটা সংগ্রহ করবেন তারা কতদিন পর্যন্ত রেখে আপনাদের কাছে পাঠাতে হবে, সঙ্গে সঙ্গে কি পাঠিয়ে দিতে হবে?
0: না, অ্যাকচুয়ালি না, ওনারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারেন। তবে মাটি সংগ্রহের আমরা কয়েকটা পদ্ধতি আছে, যেমন ধরুন যে কৃষক ভাইদের যদি নিজেরা নিয়ে আসেন আমাদের ল্যাবরেটরিতে, তাহলেও আমরা টেস্ট করে দিই। দু নম্বর যেটা উপায় হচ্ছে যে আমাদের গ্রামীণ যে কৃষি সম্প্রসারণ কর্মী আছে ওনাদের মারফতে ওনারা দিয়ে দিতে পারেন। এখন একটা স্যাম্পল আসার পরে আমরা এটার মধ্যে ছয়টা থেকে সাতটা টেস্ট করতে হয়, ধরুন ইউরিয়া সারের জন্য, সুপার ফসফেটের জন্য, পটাশের জন্য, ওটার গঠন দেখার জন্য, তারপর মোট দ্রবণীয় লবণ এবং অম্লতা, ক্ষারত্ব, এই বিভিন্ন টেস্টগুলো করতে হয়। এগুলো প্রত্যেকটাতেই আমাদের ইলেকট্রিসিটির দরকার হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানে মাটির নমুনা আমাদের বিভিন্ন কেমিক্যালস দিয়ে, কোনো কোনোটা আমরা 12 ঘন্টা রেখে দিতে হয়, কোনো কোনোটা 6 ঘন্টা, কোনো কোনোটা 16 ঘন্টা। কাজে ওই রেঞ্জের উপর নির্ভর করে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে একটা স্যাম্পল আমাদের ল্যাবরেটরিতে আসার পরে আমরা এটা 5 থেকে 6 দিন লাগে এটা পুরোপুরি রেজাল্ট বের করতে। তারপর হলো রেকর্ডিংস, আমাদের রেজিস্টারে এগুলো তুলতে হয়, অনুমোদন দিতে হয়, কাজে সব মিলিয়ে 1 সপ্তাহের ভেতরে আমরা রেজাল্টটা দিয়ে দিতে পারি। তো আমরা কৃষক ভাইদেরকে আরেকটা ব্যাপারে বলেছিলাম যে ধরুন একটা গ্রাম থেকে ওনারা আসছেন এত কষ্ট করে, কাজে অ্যাড্রেসটা যদি সঠিক থাকে,
1: সঠিক মানে কোথায় পরীক্ষা হবে,
0: না ওনার যদি অ্যাড্রেস, ওনার অ্যাড্রেসটা যদি ঠিক থাকে, তাহলে কি হয় আমরা বলি যে আমাদেরকে একটা 3 টাকার স্ট্যাম্প দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা রেজাল্টটা পোস্ট করে দিই,
1: ঠিকানায় পাঠিয়ে দেবেন,
0: ওনারা আবার ল্যাবরেটরিতে আসার
1: দরকার পড়ছে না।
0: তো এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমরা বলেছি, ধরুন একটা গ্রামে যদি 10 জন 12 জন কৃষক ভাই যদি মানে উৎসাহী হন যে মাটিটা পরীক্ষা করাবে, সেক্ষেত্রে 10-12 জন আসার দরকার নেই, যে কোনো একজনই আসলো সংগ্রহ করে নিয়ে আসলো, একজনই হবে। একজনই যদি 10টা মাটির নমুনা নিয়ে আসে, শুধু এই ইনফরমেশনটা যদি আলাদা আলাদা থাকে, তাহলে আমরা করে দেব। এবং ঠিক তেমনি আমাদের অনুমোদন নেওয়ার সময় যদি যে কোনো একজন আসে, তাহলে ওনাদের এই 10 জনের আসা যাওয়ার যে খরচ, সেই খরচ
1: সেটাও বেঁচে গেল, হ্যাঁ অনেকটা বেঁচে গেল। আর ধরুন আজকে মাটি দিলে কতদিন পরে আপনারা সেই ফলাফলটা জানিয়ে দেবেন যে কি ধরনের?
0: 7 থেকে 8 দিন
1: এরকম সময় লাগে,
0: 7 থেকে 8 দিন আমাদের আমাদের ল্যাবরেটরিতে পরে, কারণ অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, জলের লাইন থাকে না। তো এমনিতে ধরুন যদি সব ঠিক থাকে আমাদের 4 দিনে হয়ে যায়, তবু সব মিলিয়ে আমরা বলছি যে আমরা 1 সপ্তাহের ভেতরে আমরা
1: পাঠিয়ে দেবো।
0: পাঠিয়ে পাঠিয়ে

মাটি পরিষ্কার কেন করবেন এ নিয়ে এতক্ষণ বললেন আশিস তরুপাল। কৃষক ভাই বোনেরা, আশা করি ওনার পরামর্শ আপনাদের উপকারে লাগবে, কাজে লাগবে। এবারে আমরা অনুষ্ঠানে শুনব চাষের গান, নাজিমুদ্দিন বরভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়।

0: নাজিমুদ্দিন বরভূঁইয়া ও সহশিল্পীদের কণ্ঠে চাষের গান শুনলেন। এবারে আসরে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার এ নিয়ে শুনবেন একটি কথিকা, বলেছেন পবন চক্রবর্তী।
1: আজ কৃষক ভাইদের ভার্মিকম্পোস্ট কি, তার উদ্দেশ্য কি, ভার্মিকম্পোস্টের পদ্ধতি কিরকম, কি ধরনের কেঁচো আপনারা ব্যবহার করবেন, ভার্মিকম্পোস্ট কীভাবে সংগ্রহ করতে হয় এবং তার লাভালাভ সম্বন্ধে আজ আপনাদেরকে আমি কিছু বিস্তারিতভাবে বলব। ভার্মিকম্পোস্ট কি? কেঁচুর দ্বারা প্রস্তুত করা জৈব সারকেই ভার্মিকম্পোস্ট বলে। কেঁচু জীবনধারণের জন্য গোবর, অন্য পচনশীল জৈবিক পদার্থ যেমন সবুজ ও শুকনো লতাপাতা, ঘাস ইত্যাদি খায় এবং সেগুলো খাবার পর যে মলত্যাগ করে সেটাই ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার নামে পরিচিত। সাধারণত গোবর, শুকনো ও সবুজ ঘাস পাতা, কচুরিপানা এবং পচনশীল জৈবিক পদার্থ থেকে পচন সার বা কম্পোস্ট তৈরি হয়। অন্যদিকে প্রকৃতি কেঁচুকে এ সমস্ত খাবার ক্ষমতা দিয়েছে এবং এইভাবে কেঁচু মাটির জন্য উন্নত স্তরের সার যোগান দেয় এবং মাটির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। প্রকৃতির এই প্রযুক্তিকে আধুনিক বিজ্ঞানে ব্যবহার করে

0: কেঁচুর মাধ্যমে এই জৈব সার কম দিনে প্রস্তুত করা যায়। এর মধ্যে কেঁচুর মল ছাড়াও কেঁচুর ডিম ও কুকন অসংখ্য পরিমাণে থাকে। ভার্মিকম্পোস্ট তৈরি করার উদ্দেশ্য কি? মূলত জৈব আবর্জনা পুনর্ব্যবহার, জমির উর্বরতার শক্তি বাড়ানো, জমির জলধারণ ক্ষমতা বাড়ানো, চাষের জমিকে দূষণ থেকে বাঁচানো, পারিপার্শ্বিক পরিবেশকে পরিষ্কার রাখা, ব্যবসা হিসাবে স্বনির্ভর হওয়া। এবং এখন আমাদের জানতে হবে ভার্মিকম্পোস্ট প্রস্তুতির জন্য কি কি প্রয়োজন, যেমন গৃহস্থলীর আবর্জনা, খামারের আবর্জনা, গোয়ালঘরের আবর্জনা, গোবর, বালুমাটি, ঘাস, লতাপাতা, কচুরিপানা ইত্যাদি, কেঁচু এবং জল। এবং তা এখন কিভাবে আপনি প্রস্তুতকরণ পদ্ধতিটা কিভাবে হবে, আমরা দুইভাবে তা প্রস্তুত করতে পারি। প্রথমত বাণিজ্যিক পদ্ধতি, দ্বিতীয়ত ঘরোয়া পদ্ধতিতে। বাণিজ্যিক পদ্ধতিতে করতে গেলে এই পদ্ধতিতে চৌবাচ্চা বা ট্যাঙ্কের ভিতরে প্রস্তুত করা হয়। একটি চৌবাচ্চার আয়তন হবে 2 মিটার লম্বা, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর, অর্থাৎ 2 মিটার × 1 মিটার × 2 মিটার। চৌবাচ্চার চতুর্দিক ইট দিয়ে তৈরি করলে ভালো হয় এবং উঁচু ও ঠান্ডা জায়গায় তৈরি করা উচিত। গর্তের একেবারে নিচে 2 ইঞ্চি পুরো ইটের টুকরো ও বালু একটি স্তর দিতে হয়, যাতে গর্তের ভিতরে কোনো ধরনের জল জমা না হয়। এর ওপর 6 ইঞ্চি পুরু করে পলিমাটি ও গোবর 4-5 কিলোগ্রাম মিশিয়ে আবার একটি স্তর দিতে হয়। এটি হবে কেঁচুর বিচরণ স্থল বা বার্মিবেড। এই স্তরে 100টি স্থানীয়ভাবে পাওয়া কেঁচু ছেড়ে দিতে হবে। তার উপর অর্ধপচা শুকনো লতাপাতা, ঘাস, খড় অথবা অন্য জৈব আবর্জনা 2 ইঞ্চি পুরু করে বিছিয়ে দিতে হবে। এই আবর্জনাগুলিকে আর্দ্র অবস্থায় রাখার জন্য ভিজিয়ে রাখতে হবে। এইভাবে 3-4 সপ্তাহ রাখার পর প্রতি চতুর্থ দিনের অন্তর অন্তর 4 ইঞ্চি পুরু করে এক একটি স্তরে পচনশীল আবর্জনা বিছিয়ে গর্তটি পূর্ণ করতে হবে। পূর্ণ হওয়ার পর গোবর মেশানো জল ছিটিয়ে এটাকে আর্দ্র করে রাখতে হবে। গাছের পাতা বা বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। 1 মাস এভাবে রাখার পর সার তৈরি হয়ে যাবে। এই সময় জল দেওয়া লাগে না। জল দেওয়া বন্ধ করলেই কেঁচুগুলো নিচে চলে যাবে এবং সার পৃথক করতে সুবিধে হবে।
1: কেঁচু সার উৎপাদন ও ব্যবহার, এ নিয়ে একটি কথিকা শুনলেন পবন চক্রবর্তীর কথায়। কৃষক ভাই বোনেরা, স্টুডিওর ঘড়ি বলছে আজকের আসরের সময় একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছে। তাই পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার অপেক্ষায় থাকলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: শুনলেন অনুষ্ঠান চা সবাদের কথা। উপস্থাপনায় ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন। গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক। নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম, আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, কিনারা ছবি থেকে

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনবেন দিল দিয়া দর্দ লিয়া ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

গানখানি শুনলেন দিল দিয়া ইয়া দর্দ লিয়া ছবি থেকে, আশা ভোসলে ও মোহাম্মদ রফির কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনবেন বাত এক রাত কি ছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনলেন অভিমান ছবি থেকে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের কণ্ঠে। এই গানটির সাথে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।

0: আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34 হয়ে 50 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তারপরে শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জিরামজি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী

0: তিনি বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি ছলেনের সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH-148A এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে।
1: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कंप्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: মন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশের NH-34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 থেকে 6 লেনের কানপুর কাবরায় সেকশন তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
1: दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है, बीच में आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर का है ये, एक्सेस कंट्रोल रहेगा कम्प्लीट, एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा, 3 जिले इमीडिएटली इससे कवर होंगे।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট, তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয় সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজে নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরো শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,
2: आज का दिन ऐतिहासिक दिन।

0: विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी।
1: पश्चिमबंग सरकार अन्नपूर्णा योजना प्रकल्पे द्वितीय किस्तिर टाका प्रदान काज शुरू करेछे। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
2: 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা একটার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
1: ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবস। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ 2টি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 9:30 অ্যাটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে, রাত 1:30 খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, দুই কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজুর ধেমাজির বন্যা পরিস্থিতি পরিদর্শন, জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসকদের শুভেচ্ছা জ্ঞাপন, আসাম সহ সমগ্র বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী, শ্রীভূমি সহ রাজ্যের ছটি জেলার আজ 44তম প্রতিষ্ঠা দিবস, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, দুবছর পূর্বে প্রবর্তন করা তিনটি আইনের রূপায়ণের ক্ষেত্রে দেশের মধ্যে আসাম তৃতীয় স্থানে এবং রাজ্যজুড়ে অবৈধ সৌমিলের বিরুদ্ধে চালানো অভিযানের অঙ্গ হিসেবে আজ হাইলাকান্দি বন বিভাগের বেশ কয়েকটি সৌমিলে ব্যবহৃত কাঠ কাটার মেশিন বাজেয়াপ্ত। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু আজ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহ আকাশপথে পরিদর্শন করেন। তারা প্রথমে পূর্ব সিয়াং জেলার বেশি ক্ষতিগ্রস্ত পাশিঘাট অঞ্চল পরিদর্শন করেন, এরপর বোয়িং গ্রামের বন্যা পরিস্থিতির খোঁজ নেন। আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এই গ্রামের 20টিরও অধিক বাসগৃহ ভেসে যাওয়া সহ বহু পরিমাণ শস্য ও পশুধনের ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বন্যায় গৃহহীন গ্রামবাসীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি এই লোকেদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক ও পরিকাঠামোমূলক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া সহ রাজ্য প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযান শীঘ্র সম্পন্ন করার আশ্বাস দেন। অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতির পর্যালোচনার পর দুজন কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটি এসেছেন। তারা আজ সন্ধ্যায় গুয়াহাটিতে আয়োজিত এক বৈঠকে প্রবীণ আধিকারিকদের সঙ্গে বন্যা ব্যবস্থাপনা

সাহায্য বন্টন সহ বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছেন। আজ জাতীয় চিকিৎসক দিবস। সমগ্র দেশে এই দিবস উপলক্ষে নানা কার্যসূচির আয়োজন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই দিবস উপলক্ষে দেশের সব চিকিৎসকদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন মানবতার সেবার ক্ষেত্রে চিকিৎসকদের নিষ্ঠা, সহমর্মিতা, দক্ষতা ও সমর্পণের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন যে বিগত বছরগুলিতে দেশ স্বাস্থ্যসেবা খণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে। উপরাষ্ট্রপতি বিশ্বের সর্ববৃহৎ কোভিড-১৯ প্রতিষেধক প্রদান অভিযান আয়ুষ্মান ভারত পদক্ষেপের মাধ্যমে সুলভ স্বাস্থ্যসেবা সুবিধা, স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করা ও উন্নত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়নে আলোকপাত করেন। জরুরি সময়ে রোগীর জীবনকে সুরক্ষা প্রদান থেকে আরম্ভ করে উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি পর্যন্ত চিকিৎসকদের নিরন্তর সেবা কর্তব্য, ত্যাগ ও সহমর্মিতার উচ্চ নিদর্শন তুলে ধরেছে বলে শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা চিকিৎসক দিবস উপলক্ষে তাদের অটল নিষ্ঠার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী চিকিৎসকদের পেশাদারিত্ব ও মানবতার প্রতি সহমর্মিতার সেবার বিষয়ে উল্লেখ করেন। চিকিৎসক দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন স্থানেও নানা কার্যসূচির আয়োজন করা হয়। বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থানেও আজ চিকিৎসক দিবস উপলক্ষে নানা কার্যসূচির আয়োজন করা হয়। ভারতীয় চিকিৎসক সংস্থার কাছাড় জেলা শাখার উদ্যোগে আজ শিলচরে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় কাছাড় জেলার বিভিন্ন প্রান্তের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। জনস্বাস্থ্যের প্রতি নিজেদের দায়বদ্ধতার পুনরাবৃত্তি করার পাশাপাশি স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত চিকিৎসকরা মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডিজিটাল ভারত পদক্ষেপের মাধ্যমে সুপ্রশাসন, নাগরিকদের সশক্তিকরণ এবং সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়েছে বলে মত প্রকাশ করেছেন। ডিজিটাল ভারত পদক্ষেপের ১১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে ডিজিটাল ভারত সবার জীবনকে ছুঁয়ে গেছে। এর মধ্যে ডিজিটাল লেনদেন ব্যবস্থা সকলকে লাভবান করেছে এবং লেনদেন প্রক্রিয়াতে স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী মোদী বলেন যে প্রযুক্তি জীবনযাপনের প্রক্রিয়াকে সহজতর করে তুলেছে। প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের মাধ্যমে দেশের সর্বত্র বিশেষ করে গ্রামগুলিতে এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শহরগুলিতে উদ্ভাবনের নতুন ঢেউ উঠেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন এর মাধ্যমে দেশের প্রত্যেক প্রান্ত থেকে বেরিয়ে আসা যুব উদ্যমী, স্টার্টআপস এবং উদ্ভাবকগণ আমাদের পৃথিবী যেসব প্রত্যাহ্বানের সম্মুখীন হচ্ছে তার সমাধান সূত্র বের করতে সমর্থ হয়েছে। শ্রী মোদী বলেন যে এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্র, কৃষি, বাণিজ্য এবং জনসেবা প্রক্রিয়া আরও শক্তিশালী হয়ে উঠেছে। সমগ্র দেশে আজ থেকে বিকশিত ভারত গ্রামীণ নিয়োগ নিশ্চয়তা ও জীবিকা অভিযান অর্থাৎ ভিবিজি রামজি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে যে এই আইনের আওতায় প্রত্যেক বছরে ১২৫ দিনের কর্মসংস্থানের নিশ্চিত প্রদান করা হবে। এর দ্বারা গ্রামীণ ভারতকে শক্তিশালী করার পথ প্রশস্ত হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এই ব্যবস্থা কার্যকর করার জন্য চলতি অর্থবছরে ৯৫,৬৯২ কোটি টাকা ধার্য করা হয়েছে। এ সম্পর্কে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে নতুন ব্যবস্থার আওতায় গ্রামাঞ্চলের কোন কর্মীকে একদিনের জন্যও কর্মহীন হয়ে থাকতে হবে না। কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় এই পদক্ষেপ কার্যকর করার জন্য সকল প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলেও তিনি জানান। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ বর্তমান শ্রীভূমি, পূর্বের করিমগঞ্জ সহ জোরহাট, গোয়ালপাড়া, ধুবড়ী, কোকরাঝাড় ও বরপেটা জেলার ৪৪তম প্রতিষ্ঠা দিবস। এই জেলা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংশ্লিষ্ট জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, করিমগঞ্জ জেলা ২০২৪ সালের ১৯শে নভেম্বর শ্রীভূমি জেলা হিসেবে নামকরণ করা হয়েছে। দুবছর পূর্বে প্রবর্তন করা ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য আইন রূপায়ণের ক্ষেত্রে দেশের সেরা প্রদর্শনকারী রাজ্যসমূহের মধ্যে আসাম অন্যতম রূপে পরিগণিত হয়েছে। এক্ষেত্রে হরিয়ানা প্রথম, গোয়া দ্বিতীয় এবং আসাম তৃতীয় স্থানে রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে যে প্রশাসনিক সংস্কার, অভিযান দক্ষতা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল ব্যবস্থার সমন্বয়ের ভিত্তিতে রাজ্যগুলির বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে এই নতুন আইন তিনটির আওতায় দুবছরে 74,66,000 মামলা দায়ের করা হয়েছে এবং যৌন অপরাধের মামলার ক্ষেত্রে অভিযোগনামা দাখিলের হার 44% থেকে বেড়ে 75.16% হয়েছে।

0: তুলনামূলকভাবে 90 দিনের সময়সীমার মধ্যে অভিযোগনামা দাখিলের হারও 39.56% থেকে বেড়ে 60.96% হয়েছে। অবৈধ কাঠ ব্যবসা ও অবৈধ সৌমিলের বিরুদ্ধে রাজ্যজুড়ে চলা কঠোর অভিযানের অংশ হিসেবে আজ হাইলাকান্দি বন বিভাগের একটি দল কাটলিছড়া বাসস্ট্যান্ড এলাকা এবং মাটিজুড়ি ও লালাঘাট অঞ্চলে একসঙ্গে তল্লাশি অভিযান চালায়। রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়ার নির্দেশে জেলার বিভিন্ন স্থানে অবৈধ সৌমিলের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। হাইলাকান্দি জেলার বন আধিকারিক অখিল দত্ত আমাদের হাইলাকান্দির সংবাদদাতাকে জানান,
1: রেঞ্জ বিচার আছে, বিটি বিচার আছে, স্টাফ আছে, প্রটেকশন আছে, সবক লই আমি একটা বিরাট টিম লই আমি যোয়াকালির পর আরম্ভ করলো। যোয়াকালি আমি দুটা বেঞ্চ মিল পালো, এটা মানে সেই ফার্নিচার দোকানের যে সাইজিং মেশিন সেটু পালো। আর আজিও আমার মানুষ সার্ভে করে আছে, কত কি আছে সাসপেক্টেড এরিয়া চাব দিছো, চাই মানে পয়ার লগেলগে সেটু তো আরো মানে রেহাই নাই আর ধরা হব। আর এই অপারেশন আমি মানে এদিন দুদিন করে বন্ধ নহয়। আমার যেহেতু মানে এএফআর আসাম ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট 1891 আছে, তাত আমার মানে পাওয়ার ফাংশন দিয়া আছে।
0: বরাক উপত্যকার তিন জেলা কাছার, শ্রীভূমি ও হাইলাকান্দিতে খাদ্য ও গণবণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং জনমুখী করে তোলার লক্ষ্যে আজ শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে বরাক উপত্যকার লক্ষাধিক রেশন গ্রাহকের কাছে সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া, গণবণ্টন ব্যবস্থার বাস্তব চিত্রের মূল্যায়ন এবং পরিষেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে তিন জেলার বিধায়ক সহ খাদ্য ও গণবণ্টন বিভাগের আয়ুক্ত হেমন্ত ভূঁইয়া, অসম ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা সঞ্চালক দিগন্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যক্ষ্মা নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা, ভ্যালি হাসপাতাল ও পালংঘাট ডুগরুবস্তি শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় আজ উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত এক সভায় উধারবন্দ বিধানসভা কেন্দ্রের 111 জন যক্ষ্মা রোগীকে আনুষ্ঠানিকভাবে ভিটামিন জাতীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আজকের অনুষ্ঠানে উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিং, আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী সংস্থার সভাপতি দেবাশিস চক্রবর্তী, শিবদুর্গা ক্লাবের পক্ষে লালন প্রসাদ গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। মণিয়ারখাল চা বাগানের বিশিষ্ট নাগরিক রাধেশ্যাম রাজভর গতকাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 93। রাধেশ্যাম রাজভরের মৃত্যুতে মণিয়ারখাল গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি খেলায় ইংল্যান্ড কঙ্গোর বিরুদ্ধেও অবতীর্ণ হবে। অন্যদিকে রাত 1:30 সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য আরেকটি খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে অবতীর্ণ হবে। আজ সকালে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক খেলায় মেক্সিকো ইকুয়েডরকে 2-0 পরাস্ত করে প্রি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। দলটি আগামী রবিবার প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অথবা কঙ্গোর বিরুদ্ধে অবতীর্ণ হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। দুই কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরণ রিজিজুর ধেমাজির বন্যা পরিস্থিতি পরিদর্শন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের শুভেচ্ছা জ্ঞাপন। আসাম সহ সমগ্র বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি। শ্রীভূমি সহ রাজ্যের 6টি জেলার আজ 44তম প্রতিষ্ঠা দিবস। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। 2 বছর পূর্বে প্রবর্তন করা 3টি আইনের রূপায়ণের ক্ষেত্রে দেশের মধ্যে আসাম তৃতীয় স্থানে এবং রাজ্যজুড়ে অবৈধ সৌমিলের বিরুদ্ধে চালানো অভিযানের অঙ্গ হিসেবে আজ হাইলাকান্দি বন বিভাগের বেশ কয়েকটি সৌমিলে ব্যবহৃত কাঠ কাটার মেশিন বাজেয়াপ্ত। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী শিলচর। এখন প্রথমে আজকের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন। আজ রাত ৮টায় শুনবেন কথিকার অনুষ্ঠান, লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন নাসির আহমেদ খাঁর কণ্ঠে রাত ৮:১৫। রাত ৮:৩০ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত ৯:১৫। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত ৯:৩০ গীতাঞ্জলি অনুষ্ঠানে।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সারেঙ্গি বাদন শুনবেন পণ্ডিত রামনারায়ণের পরিবেশনায় রাত 10টায়। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি, এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী সকাল 6:05, বন্দনা সকাল 6:10, অনুষ্ঠান খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:35 মঞ্জুশ্রী দাস ও দুপুর 1:40 স্বাগতম শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায়। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ইন্দ্রনীল সেন সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুল গীতি শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 2:45, হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15, সকাল 9:15 অনুষ্ঠান ভুলে বিশ্রে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন উস্তাদ আসাদ আলী খাঁর রুদ্রবীণা বাদন। এছাড়া শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 10টায় খেয়াল শুনবেন ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10টায়, আধুনিক গান শুনবেন বেলা 11টায় শান্তিনাথ গঙ্গোপাধ্যায় ও মধুমিতার কণ্ঠে। এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী বাণী জয়রাম। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন পারমিতা দেশমুখ। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন মঞ্জুশ্রী দাস ও বর্ণা চৌধুরীর পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন বেলা 12:30। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2টায় শুনবেন শ্রীকুমার চক্রবর্তীর গিটার বাদন। ভজনের শিল্পী ব্রহ্মদেব নারায়ণ সিং দুপুর 2:30, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, এতে মাশরুম চাষ নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী শেবুল হোসেন লস্কর, কর্ণেন্দু সিংহ, সূর্যকান্তি নাথ লস্কর ও রিঙ্কি পালের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। রাত 8টায় শুনবেন অনুষ্ঠান খেলার জগৎ। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুন্ডি শুনবেন রাত 8:30 এম আর গৌতমের কণ্ঠে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, সাহিত্যের অনুষ্ঠান সৃজন রাত 9:30, এতে স্বরচিত ছোট গল্প পাঠ করবেন মেঘমালা দে। লন্ডনে আয়োজিত আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনাল খেলার ধারাবিবরণী শুনবেন রাত 10:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। এতক্ষণ প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এখন শুনবেন কথিকার অনুষ্ঠান, এতে শুনবেন রেলগাড়ির একাল ও শিকাল নিয়ে বলছেন নির্মল সরকার।
5: জেমস ওয়াট পেশায় ছিলেন সাধারণ একজন যন্ত্রকারিগর, যাকে অবশ্য পরবর্তীতে সর্বকালের শ্রেষ্ঠ ব্রিটিশ ইঞ্জিনিয়ার হিসেবে আখ্যায়িত করা হয়। 1765 খ্রিস্টাব্দে জেমস ওয়াট থমাস নিউকমেন আবিষ্কৃত ইঞ্জিনের একটি উন্নত সংস্করণ হিসেবে তার বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কর্তা হিসেবে তাই জেমস ওয়াটকেই স্বীকৃতি দেওয়া হয়। 19 শতাব্দীর প্রারম্ভে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়। শিল্প বিপ্লবের একেবারে প্রথম দিকে জেমস ওয়াট নির্মিত বাষ্পীয় ইঞ্জিন প্রধানত খনি থেকে জল পাম্প করে সরাবার কাজেই ব্যবহৃত হত। জেমস

ডিপার্টমেন্টের ধারণা ছিল চাকাযুক্ত দ্রুতগামী কোনো গাড়ি টানার কাজে স্টিম ইঞ্জিন জুড়ে দেওয়াটা হবে অত্যন্ত বিপজ্জনক। ব্রিটিশ ইঞ্জিনিয়ার রিচার্ড ট্রেভেথিক অবশ্য সম্পূর্ণ বিপরীত ধারণা পোষণ করতেন। এই রিচার্ড ট্রেভেথিকই 1804 সালে প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিনের নির্মাণ করেন, যার নাম ছিল যে পারো আমাকে ধরো, ক্যাচ মি হোকেন। ব্রিটিশ ইঞ্জিনিয়ার জর্জ স্টিফেনসন ট্রেভেথিক নির্মিত রেল ইঞ্জিনের প্রভূত উন্নতি সাধন করেন। 1825 সনের 27 সেপ্টেম্বর পৃথিবীর প্রথম যাত্রীবাহী রেলগাড়ি টেনে নিয়ে যায় জর্জ স্টিফেনসন নির্মিত রেল ইঞ্জিন, যার নাম ছিল লোকোমোশন। পৃথিবীর প্রথম এই যাত্রীবাহী রেলগাড়িটির যাত্রাপথ ছিল ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন শহর। এই ঘটনার 4 বৎসর পর ইংল্যান্ডের লিভারপুলের নিকটবর্তী রেনহিল নামক স্থানে এ সময়ে নির্মিত রেল ইঞ্জিন সমূহের মধ্যে একটি গতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বলা বাহুল্য এই প্রতিযোগিতাও জিতে নেয় স্টিফেনসন নির্মিত রেল ইঞ্জিন রকেট। প্রত্যাশিতভাবেই এরপর দীর্ঘদিন রেল ইঞ্জিন হিসেবে স্টিফেনসন নির্মিত ইঞ্জিনই ব্যবহৃত হয়। একেবারে প্রথম দিকে নির্মিত রেল ইঞ্জিনগুলোর গতিবেগ খুব একটা বেশি ছিল না। উন্নততর গবেষণায় এরপর ধীরে ধীরে রেল ইঞ্জিনগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। পরিবর্তিত হয় ইঞ্জিনের প্রকৃতি এবং রেলগাড়ির কামরাও। বাষ্পচালিত ইঞ্জিনের জায়গায় আসে ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন। রেলের কামরায় যুক্ত হয় আলোর ব্যবস্থা, যুক্ত হয় 2-টায়ার 3-টায়ার কামরা এবং শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। আজকের পৃথিবীর দ্রুততম রেলগাড়িগুলোর মধ্যে অন্যতম জাপানের বুলেট ট্রেন, যার শুরু 1964 সালের 1 অক্টোবর টোকিও অলিম্পিকের প্রাককালে। ঘন্টায় এই ট্রেনগুলোর গতিবেগ 320 থেকে 350 কিলোমিটার। পরীক্ষামূলকভাবে 1996 সনে প্রচলিত বুলেট ট্রেনের উন্নততর সংস্করণ চালানো হয় ঘন্টায় 443 কিলোমিটার বেগে এবং 2015 সনে বিদ্যুৎ চুম্বকীয় শক্তিচালিত ম্যাগলেভ ট্রেন চলে ঘন্টায় 603 কিলোমিটার বেগে, যা একটি বিশ্ব রেকর্ড এবং যে গতিবেগ আমাদের শিলচর কলকাতা রুটে এটিআর ফ্লাইটের স্বাভাবিক গতিবেগের চাইতেও বেশি। বাণিজ্যিকভাবে ব্যবহৃত দ্রুততম ম্যাগলেভ ট্রেনের রেকর্ড অবশ্য এখনও চীনের দখলে। 2004 সন থেকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত চীনের সাংহাই ম্যাগলেভ ট্রেনের গতিবেগ ঘন্টায় 431 কিলোমিটার। পরীক্ষামূলকভাবে চালানো এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 501 কিলোমিটার। 2010 সনে বেজিং এবং সাংহাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে চালানো ইলেকট্রিক ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় 487 কিলোমিটার। বাণিজ্যিকভাবে ব্যবহৃত ইউরোপের দ্রুততম যাত্রীবাহী ট্রেন এজেভি ইটালু, যার স্বাভাবিক গতি ঘন্টায় 360 কিলোমিটার। 2007 সনের এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি চালানো হয়েছে ঘন্টায় 574.8 কিলোমিটার গতিবেগে। ট্রেনটি চলে নেপোলি, রোম, বলগনা, মিলান রুটে। মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী রেলগাড়ির গতিবেগ অবশ্য এখনও তেমন একটা বেশি নয়, সর্বাধিক ঘন্টায় 240 কিলোমিটার। রেল ইঞ্জিনের প্রকৃতিগত পরিবর্তনে রবার্ট ডেভিডসনের হাতে প্রথম ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয় 1837 সনে। ওয়ার্নার ভন সিমেন্সের তৎপরতায় পৃথিবীর প্রথম ইলেকট্রিক ট্রেন চলে বার্লিনে 1879 সনে। 3 কামরা বিশিষ্ট এই ট্রেনটির গতিবেগ ছিল খুবই কম, ঘন্টায় 13 কিলোমিটার। 1890 সনে রুডলফ ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন। রেল ইঞ্জিন হিসেবে ডিজেল ইঞ্জিন যুক্ত হয় 1892 সনে। বাণিজ্যিকভাবে সৌরশক্তির সাহায্যে রেলের কামরায় বিদ্যুৎ যোগানের ব্যবস্থার প্রথম প্রচলন আমাদের দেশ ভারতবর্ষে 14 জুলাই 2017 সনে। 10 কামরা বিশিষ্ট ট্রেনটি চলে দিল্লির সরাস রোহিল্লা থেকে হরিয়ানার গরহি হরসারু জাংশন পর্যন্ত। ভারত সরকারের অধীনস্থ রেল মন্ত্রক দ্বারা পরিচালিত ভারতীয় রেল পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক এবং অষ্টম বৃহত্তম কর্মসংস্থানের জায়গা। 2015-16 আর্থিক বৎসরের শেষ দিক পর্যন্ত ভারতীয় রেলের মোট কর্মচারী সংখ্যা ছিল 1.331 মিলিয়ন। 2015-16 আর্থিক বৎসরের শেষ দিক পর্যন্ত ভারতীয় রেলে রেলপথের সর্বমোট দৈর্ঘ্য ছিল 119,630 কিলোমিটার। এই সময় ভারতীয় রেল দৈনিক 22 মিলিয়নের অধিক হারে বৎসরে 8.107 বিলিয়ন যাত্রী পরিবহন করেছে এবং মাল পরিবহন করেছে 1.101 বিলিয়ন টন। এই সময় পর্যন্ত 28,327 কিলোমিটার রেলপথের বৈদ্যুতিককরণ হয়, 28,371 কিলোমিটার রেলপথ পরিবর্তন করা হয় 2 বা তার অধিক রেলওয়ে ট্র্যাকে। দেশের অধিকাংশ স্থানেই ভারতীয় রেলের ট্র্যাক ব্রডগেজ, সামান্য কয়েকটি স্থানে রয়েছে মিটার গেজ এবং ন্যারো গেজ। ঐতিহ্য রক্ষার 2-1টি ট্রেন ছাড়া বাকি সর্বত্র ভারতীয় রেলে স্টিম ইঞ্জিনের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।
এই মুহূর্তে

ভারতীয় রেল চলে মূলত ডিজেল এবং ইলেকট্রিক ইঞ্জিনে। ভারতীয় রেলের ইলেকট্রিক ট্র্যাকে ব্যবহৃত হয় 25 kV এসি ট্র্যাকশন। ভারতীয় রেলে স্বল্প দূরত্বের এবং দূরপাল্লার দু ধরনের ট্রেনই বর্তমান। 2015-16 আর্থিক বছরের শেষ পর্যন্ত ভারতীয় রেল গড়ে প্রতিদিন 13,313 যাত্রীবাহী ট্রেন চালায়। কিছু কিছু বিশেষ যাত্রীবাহী ট্রেনের গতিবেগ কিছু বেশি হলেও সাধারণ মেল বা এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ ভারতীয় রেলে এখনও খুবই কম, ঘন্টায় 50.9 কিলোমিটার। 2015-16 আর্থিক বছরের শেষ পর্যন্ত ভারতীয় রেলে মালবহনকারী কামরার সংখ্যা ছিল 2,51,256 বা তার সামান্য কিছু বেশি এবং যাত্রীবাহী কামরার সংখ্যা ছিল 70,241। এই সময়ে ভারতীয় রেলে ইঞ্জিনের মোট সংখ্যা ছিল 11,122, যার মধ্যে 39টি ছিল স্টিম ইঞ্জিন, 5,869টি ছিল ডিজেল ইঞ্জিন এবং 5,214টি ইলেকট্রিক ইঞ্জিন। 2015-16 আর্থিক বছরে ভারতীয় রেলের রাজস্ব আদায় হয়েছে মোট 1.683 ট্রিলিয়ন টাকা। এর মধ্যে মাল পরিবহন থেকে আদায় হয়েছে 1.069 ট্রিলিয়ন টাকা এবং যাত্রী পরিবহন থেকে 442.83 বিলিয়ন টাকা। ভারতবর্ষে রেলের প্রথম প্রস্তাব উত্থাপিত হয়েছিল মাদ্রাজে, যার বর্তমান নাম চেন্নাই, 1832 সালে। রেড হিলস থেকে চিন্তাদ্রিপেট পর্যন্ত চলেছিল ভারতের প্রথম রেলগাড়ি 1837 সনে। রেলগাড়ি টানার কাজে ব্যবহৃত বাষ্পচালিত ইঞ্জিনটি তৈরি করেছিলেন উইলিয়াম এভারি এবং সম্পূর্ণ প্রকল্পটি তৈরি করেছিলেন স্যার আর্থার কটন। এই রেলগাড়িটি অবশ্য শুধুমাত্র মাদ্রাজে রাস্তার কাজে ব্যবহৃত গ্রানাইট পাথর পরিবহনের জন্যই ব্যবহৃত হতো। দৌলেশ্বরম থেকে রাজামুন্দ্রি পর্যন্ত রেলওয়ে লাইনের কাজও সম্পূর্ণ করেন স্যার আর্থার কটন 1845 সালে। রুরকি রেল তৈরি হয় 1851 সনে। সোলানি নদীর উপর একটি পাকা প্রণালী নির্মাণের কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য বাষ্পচালিত ইঞ্জিনে এখানে রেলগাড়ি চলত। 1853 সনের 16 এপ্রিল ভারতবর্ষের প্রথম যাত্রীবাহী রেলগাড়ি চলে বোম্বাই, বর্তমান নাম মুম্বাই, শহরের বড়িবান্দার এবং থানের মধ্যে। 3টি স্টিম ইঞ্জিনে টানা 14 কামরা বিশিষ্ট এই ট্রেনটি 34 কিলোমিটার পথ অতিক্রম করে 400 যাত্রী নিয়ে। উলহাস নদীর উপর সেতু নির্মাণ করে 1854 সনের মে মাসে এই রেলপথ কল্যাণ পর্যন্ত বাড়ানো হয়। উলহাস নদীর উপর নির্মিত দাপুরি ভায়াডাক্ট সেতুটি ভারতের প্রথম রেল সেতু। পরবর্তীতে 1856 সনে মুম্বাই থানে রেলপথ বর্ধিত করা হয় খুপুলি পর্যন্ত। পূর্ব ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে 1854 সনের 15ই আগস্ট। প্রথম যাত্রায় এই ট্রেনটি হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38.4 কিলোমিটার পথ অতিক্রম করে। দক্ষিণ ভারতে প্রথম যাত্রীবাহী রেলগাড়ি চলে রয়াপুরম, মাদ্রাস থেকে আরকুট পর্যন্ত। রেলপথের দৈর্ঘ্য ছিল 96 কিলোমিটার। 1873 সনে কলকাতায় শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট স্ট্রিট পর্যন্ত 3.8 কিলোমিটার পথে ভারতের প্রথম ট্রাম পরিবহন শুরু। প্রথম প্রজন্মের এই ট্রাম টানার কাজে ব্যবহৃত হত ঘোড়া। মুম্বাইয়ের কোলাবা থেকে প্যারেল পর্যন্ত ঘোড়ায় টানা ট্রামের প্রচলন হয় 1874 সনের 9ই মে। যোধপুর রেল ভারতে সর্বপ্রথম যাত্রীবাহী কামরায় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করে। 1925 সনের 3 ফেব্রুয়ারি ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন চলে ভিক্টোরিয়া থেকে কুরুলা পর্যন্ত। 1925 থেকে 1950 সনের মধ্যে ইলেকট্রিক ট্রেন চলাচলে ট্র্যাকের ইলেকট্রিফিকেশনের কাজ অনেকটাই সম্প্রসারিত হয়। 1951 থেকে 1980 সন পর্যন্ত ভারতীয় রেলের বিভিন্ন সাংগঠনিক পরিকাঠামো ঢেলে সাজানো হয় এবং রেলের সময়োপযোগী উন্নতির দিকেও নজর দেওয়া হয়। 1984 সন থেকে বর্তমান সময় পর্যন্ত ট্র্যাক ইলেকট্রিফিকেশন সম্প্রসারণের কাজ চলে দ্রুত গতিতে। অধিকাংশ স্থানেই পুরাতন ডিসি ট্র্যাকশন প্রতিস্থাপিত হয় 25 kV এসি ট্র্যাকশন দিয়ে। রেলের টিকিট বিক্রি এবং সংরক্ষণের কাজে কম্পিউটারাইজড সিস্টেমের প্রথম ব্যবহার হয় 1986 সনে নতুন দিল্লিতে। 1988 সনে সে সময়ে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন ভারতের প্রথম শতাব্দী এক্সপ্রেস চলে নতুন দিল্লি থেকে ঝাঁসি পর্যন্ত। ভারতীয় রেলের নিজস্ব ওয়েবসাইট যাত্রা শুরু করে 1990 সনে। ইন্টারনেটে রেলের আসন সংরক্ষণ এবং টিকিট বিক্রির ব্যবস্থার শুরু 1993 সনের 3 আগস্ট থেকে। রেলের টিকিট ক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট কার্ড গ্রহণ করা শুরু হয় 2000 সনের ফেব্রুয়ারি মাস থেকে।
2016 সনের 5 এপ্রিল দিল্লি থেকে আগ্রা পর্যন্ত গতিমান এক্সপ্রেস চলে ঘন্টায় 160 কিলোমিটার বেগে, যা ভারতীয় রেলের এখন পর্যন্ত সর্বোচ্চ গতিবেগ। 31 মার্চ 2017 ভারতীয় রেল ঘোষণা করে ভারতের সমস্ত রেল রুটের ইলেকট্রিফিকেশনের কাজ

0: সম্পন্ন করা হবে 2022 সনের মধ্যে। পৃথিবীর অত্যধিক জনবহুল শহরগুলিতে অত্যধিক যাত্রীচাপ সামাল দেবার জন্য প্রচলন করা হয়েছে ভূগর্ভস্থ বা ভূপৃষ্ঠের কিছুটা উপর দিয়ে যাওয়া রেলপথের, যার প্রচলিত নাম মেট্রো রেল। পৃথিবীর প্রথম ভূগর্ভস্থ রেলপথের যাত্রা শুরু 1863 সনে লন্ডনে। ভূগর্ভস্থ রেলপথে প্রথম ইলেকট্রিক ট্রেনের প্রচলনও সেই লন্ডনেই 1890 সনে। আমাদের দেশে মেট্রো ট্রেনের প্রথম যাত্রা শুরু কলকাতায়। কলকাতা মেট্রো পরিষেবার উদ্বোধন করেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1984 সনে। ভবিষ্যতে কলকাতা মেট্রো রেল হুগলি নদীর তলদেশের আরো অনেক নিচে দিয়ে যাত্রা শুরু করবে। প্রাথমিকভাবে যে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে 2009 সনের 22 ফেব্রুয়ারি, দিল্লি মেট্রো রেলের যাত্রীবহন শুরু 2002 সনে, বেঙ্গালুরু মেট্রো রেলের যাত্রা শুরু 2017 সনের 17 জুন, উদ্বোধন করেন মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। কোচি মেট্রো রেলেরও যাত্রী পরিবহন শুরু হয় 17 জুন 2017, এটির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। হায়দ্রাবাদ মেট্রো রেলের যাত্রী পরিষেবা শুরুর কথা রয়েছে আগামী বছর নভেম্বর মাসে। প্রস্তাবিত আহমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে এবছরই। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 2022। আগামী সেপ্টেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সিনজু আবের যুগ্মভাবে প্রস্তাবিত এই আহমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন প্রকল্পের কাজের শিলান্যাস করার কথা। ভারতীয় রেল ভবিষ্যতে সার্বিকভাবে পৃথিবীর উন্নততম রেল যোগাযোগ সমূহের সমকক্ষ হবে, এই লক্ষ্যে শুধুমাত্র 2017 সনের সেপ্টেম্বর নয়, পরবর্তী আরও অনেক সেপ্টেম্বর আমাদের আশার পথ বিস্তৃত হোক সামগ্রিকভাবে ভারতীয় রেলে নতুন কোনো এক সূর্যোদয়ের অপেক্ষায়।
1: শুনলেন কথিকার অনুষ্ঠান আকাশবাণী শিলচর, লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন ঠুমরি শুনবেন নাসির আহমেদ খাঁর কণ্ঠে।

লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নাসির আহমেদ খাঁর কণ্ঠে শুনলেন ঠুমরি আকাশবাণী শিলচর। লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন সুশান্ত ভট্টাচার্যের গিটার বাদন শুনবেন।

গীতাঞ্জলি অনুষ্ঠানের প্রথম গানখানি শুনলেন রামানুজ দাশগুপ্তের কণ্ঠে। এবারের শিল্পী অদিতি মহসিন।

গানখানি শুনলেন রাজশ্রী ভট্টাচার্যের কণ্ঠে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত গীতাঞ্জলি অনুষ্ঠানে। এবারের শিল্পী সুচিত্রা মিত্র।

গীতাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী, শিলচর। শাস্ত্রীয় যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন পণ্ডিত রামনারায়ণের সারিঙ্গি বাদন শুনবেন রাগ মধুপন্তী ও মিশ্র খামাজ।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ পণ্ডিত রামনারায়ণের সারিঙ্গি বাদন শুনলেন আকাশবাণী শিলচর।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ পণ্ডিত রামনারায়ণের সারিঙ্গি বাদন শুনলেন আকাশবাণী শিলচর। আমাদের